0: আপনার সাথে 90.4
1: টাইম চেক। এখন সময় সকাল সাতটা।
2: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
3: সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ়, দোসরা মহরম, আঠারোই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে, বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারে সমাবেশে তারেক রহমানের আহ্বান। হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। যুদ্ধবন্ধে প্রণীত সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর তেহরান ও ওয়াশিংটনের। এবং ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 গোলে পানামাকে পরাজিত করেছে। গতকাল ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারালো ইংল্যান্ড, পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচ 1-1 গোলে ড্র। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তার দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। অবশ্য সকাল 10টার পর থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। দুপুর 1টায় বৃষ্টির মধ্যে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছলে সবাই উচ্ছ্বাস জানান। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
3: আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত 40 লক্ষ
2: প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
3: আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ

0: উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাজনগর উপজেলার বরাদ্দকৃতদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। এরপর সারাদেশে একযোগে আরো 19 উপজেলায় প্রায় 10,000 জনকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, দেশে স্থিতিশীলতা চায়। এ সময় তিনি বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন।
1: জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না।
0: এই সময় প্রতি উপজেলায় 101 সজ্জার হাসপাতাল করবে বর্তমান সরকার বলেও জানান তারেক রহমান।
2: এই যে এখন উপজেলা পঞ্চায়েতে 50 সজ্জার হাসপাতাল রয়েছে, এই 50 সজ্জার হাসপাতালকে এলপি সাহেব মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজ জেলার প্রত্যেকটি কলেজে 50 সজ্জার হাসপাতাল আছে, উপজেলা পর্যায়ে সেটি কিন্তু চালাবেন 101 সজ্জার হাসপাতাল।
0: এই সময় করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ নতুন স্লোগান দেন সরকার প্রধান।
3: করব কাজ সবার আগে, এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ।
0: নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
4: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে জাতীয় সংসদের বৈঠকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে রয়েছে ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তিনি বলেন, হজ একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা যা রাজকীয় সৌদি সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর কুরবানি সহ সর্বনিম্ন হজ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছিল 4,67,167 টাকা। গত বছর সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল 4,78,242 টাকা, ফলে চলতি বছর হজের খরচ 11,075 টাকা কমেছে, যার সুফল হজ যাত্রীরা পেয়েছেন। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন, উচ্চ ফলনশীল প্রতিকূলতা সহিংস জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার 1.7 গুণ বন্দি আটক রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার 2, ফেনী জেলা কারাগার 2 এবং খুলনা জেলা কারাগার 2 চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার 2, মাদারীপুর জেলা কারাগার 2, পিরোজপুর জেলা কারাগার 2 শিগগিরই চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। সালাউদ্দিন আহমেদ অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, গত 17 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত সারা দেশে 30,744 মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 9,251 মামলা দায়ের করা হয় এবং 9,685 জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন, বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সমন্বিত বহুমাত্রিক কর্মপরিকল্পনা প্রস্তুতের পরিকল্পনা করছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে। তিনি গতকাল রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়া বাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

0: মন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তারা বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। জহিরুদ্দিন স্বপন আরও বলেন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে। দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডায়ালাইসিস সেবা পেতে পারেন সে লক্ষ্যে জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। দেশের পোল্ট্রি খাতকে আরও আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী করতে দীর্ঘ 18 বছর পর প্রকাশ করা হয়েছে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026। নতুন নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, রপ্তানি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট খামারের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও পারিবারিক পোল্ট্রি খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এখন পোল্ট্রি খাত। ডিম ও মাংসের উৎপাদনের পাশাপাশি প্রায় 60 লাখ মানুষের কর্মসংস্থানেরও উৎস এই শিল্প। খাতটিকে আরো সংগঠিত, নিরাপদ ও টেকসই করতে প্রকাশ করা হয়েছে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026। নীতিমালায় প্রান্তিক খামারিদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ শর্তে ঋণের সুযোগ, পোল্ট্রি খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং খামারিদের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান,
4: আমাদের প্রান্তিক খামারিরা পোল্ট্রি পালনে তাদের বড় চ্যালেঞ্জ হলো দিনের বাচ্চার মূল্যটা সহনীয় পর্যায়ে থাকা, খাদ্যের মূল্য কিভাবে কম করা যায়, এই যে উৎপাদন উপকরণগুলো, এই উপকরণগুলোকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং পোল্ট্রি থেকে লাভবান হতে পারে, সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই নীতিমালায় দিক নির্দেশনা আছে।
3: বিশেষজ্ঞদের মতে, নীতিমালাটি পোল্ট্রি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারকে জানান 21 পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম।
5: সাম্প্রতিককালে গ্রামীণ পরিবেশে যেই পোল্ট্রি প্রতিপালন করা হয় সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটাকে যদি উৎপাদনশীলতা বাড়ানো হয় এবং ঘরে ঘরে যে পোল্ট্রি প্রতিপালনটা আবার পুনরুদ্যমে চালনা করা হয়, তাহলে সবচেয়ে সুবিধা হবে যে এটা একটা কম্পিটিশন হবে এবং শহরে ডিম এবং পোল্ট্রি আমরা পাই এটা বিভিন্ন সোর্স থেকে আসবে এবং তাতে করে পোল্ট্রির যে দাম বেড়ে যায়, যে সরবরাহ সংকট হয়, এটা থাকবে না।
3: সরকারের আশা, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পোলট্রি শিল্প আরো প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি ও চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। গতকাল সচিবালয়ে অর্থনীতি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 600 একরের এই বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য করমুক্ত সুবিধা থাকবে। বৈঠকে রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও সেশেলস থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির 15,000 মেট্রিক টন কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো করে সাগরে ফাঁসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত গতকাল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। 2022 সালে 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ মাসের 28 তারিখ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা এমওইউ স্বাক্ষর স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, 60 দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের ওপর ফের হামলা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে তারা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। এদিকে ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। গতকাল ট্যাঙ্কার ট্র্যাকার্সের একটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এটি ছিল গত 2 মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের স্কুল শিক্ষার্থী বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী ড্রোন হামলার অভিযোগ তুলেছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগোর কাভালচুক বলেন, বাসটি বেলারুশ থেকে শিশুদের একটি ফুটবল দলের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর জন্য রাশিয়ার দক্ষিণাঞ্চলে যাচ্ছিল। তবে ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যে সময় হামলার অভিযোগ করা হচ্ছে তখন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কোন ড্রোন রাশিয়ার ব্রায়ানস্ক ও ব্লাস্টারের লক্ষ্যবস্তুর উপর ব্যবহার করেনি। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। কানাডার টরেন্টোতে ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 পানামাকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে 4 মিনিটের মাথায় ঘানা একটি গোল করতে সক্ষম হয়। এছাড়া মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ইংল্যান্ড 4-2 ক্রোয়েশিয়াকে পরাজিত করে এবং পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি 1-1 ড্র হয়। ক্রিকেট। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এদিকে ইংল্যান্ডের লিডসে ICC নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুঁশিয়ারি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারে সমাবেশে তারেক রহমানের আহ্বান। হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। যুদ্ধবন্ধে প্রণীত সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর তেহরান ও ওয়াশিংটনের। এবং ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 পানামাকে পরাজিত করেছে। গতকাল ক্রোয়েশিয়াকে 4-2 হারিয়েছে ইংল্যান্ড। পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচ 1-1 ড্র। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: হুন্দা জেনতো
4: মগর কি হুন্দা ছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়ালি ছেড়ে
4: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: this your banner gun shoot on. Ben be said.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: মানুষ নাকি পরি পরি চলে এসেছে আপনাদের কাছে, আই মিন আমি তানহা চলে এসেছি মর্নিং মাইক নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ কিন্তু সপ্তাহের শেষ দিন, শেষ দিন হলেও মানে আমি কিন্তু নর্মালি বৃহস্পতিবার দিন থাকি না, বাট আজকে কিন্তু আমি আছি, কারণ আজ রাতে ভালোবাসা বাংলাদেশ নিয়ে থাকবে পিঙ্কি আপু। সো সেখানে আপনারা পিঙ্কি আপুকে পেয়ে যাবেন, যারা পিঙ্কি আপুকে মিস করছেন। ওকে, সো আমি চলে এলাম মর্নিং মাইক নিয়ে, ঢাকা এফএম 90.4 এ থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি, মাঝে মাঝে বৃহস্পতিবারও থাকি। ওকে, আবার মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার রাত 11টার ভালোবাসা বাংলাদেশেও থাকি। সো এটা আসলে ডিপেন্ড করে, ওকে, সো কখনো আমি থাকবো বা কখনো পিঙ্কি আপু থাকবে, সো এই আপডেটটা আপনারা পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকের মর্নিং মাইক শুরু করব, সুন্দর একটা গান শুনছিলাম পরি, আমি জানি গানের মাঝখানে একটু ডিস্টার্ব করলাম, বাট আরও সুন্দর সুন্দর গান কিন্তু আমি প্লে করব আজকে। ওকে, আর ফেসবুকে কিন্তু একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, এছাড়াও চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আচ্ছা, নাস্তা কি করে ফেলেছেন? না করলে এখনই নাস্তা করেন বা নাস্তার সাথে নিয়ে বসে পড়ুন মর্নিং মাইক শুনতে, আজকে কিন্তু সেই রকম আড্ডা হবে, খুব মজা মজার গল্প শেয়ার করবো। ওকে, চলুন এখন তাহলে আবারও বিরতিতে চলে যাই, গান শুনবো নিখোঁজ, তবে তার আগে একটা ব্রেক আছে। ওকে, তারপর আরো কিছু কয়েকটা গান শুনবো, তুজমের আব দেখতা হু, মেঘের দেশ, আরো কতগুলো সুন্দর সুন্দর গান আপনাদের জন্য আমি ডেডিকেট করছি। ওকে, সো গান শুনি এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

মর্নিং মাইক আমি তানহা চলে এসেছি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ চলে এসেছি, মানে আমি কিন্তু আরো কিছুক্ষণ আগে চলে এসেছি, মানে আই মিন সকাল 8টা থেকেই কিন্তু আছি, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। মাঝে মাঝে বৃহস্পতিবারও থাকি, আবার মাঝে মাঝে বৃহস্পতিবার রাত 11টা তো থাকি ভালোবাসা বাংলাদেশ নিয়ে। আজকে বৃহস্পতিবার, মানে সপ্তাহের শেষ দিন, তো আজকে আমি আছি 11টা পর্যন্ত, আড্ডা দিব, গল্প করবো, মজার মজার স্টোরি শেয়ার করবো, হিস্টোরি শেয়ার করবো, ইনফরমেশন শেয়ার করবো। সো আপনারা কিন্তু সেই ব্যাপারগুলোকে আই থিঙ্ক অনেক বেশি এনজয় করেন, এবং আমার কিন্তু প্রচুর এসএমএস আসে, কমেন্ট আসে যে আপু আপনার গল্পগুলো খুব ভালো লাগে, আপনার ইনফরমেশনগুলো আসলে অনেক অন্যরকম এবং মজাদার, এবং একটু কি বলে রহস্যময়ী, বা বলা যায় যে একটু মানে লাইক সবাই জানে না এরকম ব্যাপার, তাই না? যারা যারা এই ধরনের কমেন্ট করেন এবং যারা অনেক বেশি এনজয় করেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক অনেক থ্যাংকস। ওকে, তবে এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি এবং এই গল্পটি বা এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন, তাই না? তো চলুন এখন আবারও ব্রেকে যাব, ফিরবো নেক্সট আওয়ারে, মানে 9টার দিক আওয়ারে আমি ফিরব। সো এখন গান শুনবো রশিক আমার কাজী শুভর, গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন।

वेलकम बैक टू मॉर्निंग माइक विथ तान्हा अपनारा सुनछेन ढाका एफएम 90.4 आमी तान्हा आछि आपनादेर साथे थाकबो 11टा पर्यन्त बोलेछिलाम एकटु आगेई जे नेक्स्ट आवारे আসছি ফিরে সো আমি চলে এসেছি আবারও গল্প করতে আপনাদের পাঠানো কমেন্টগুলো পড়বো আমি এটা খুব মজার পোস্ট কিন্তু করেছি ফেসবুকে যে পোস্টটা ছিল এরকম যে আমাদের সবার ফ্যামিলিতে একটি করে বেবি খালা বাবু চাচা আমিনা ফুপু আর জব্বার মামা থাকবেই থাকবে তাই না এটা কিন্তু হয় সবার ফ্যামিলিতে দেখবেন যে নয় একটা বেবি খালা আছে মাস্ট নয় একটা বাবু চাচা আছে মাস্ট নয় একটা আমিনা ফুপু আছে মাস্ট নয় একটা জব্বার মামা আছে মাস্ট সো আপনাদের ফ্যামিলিতে কে আছে বা কমন কি নাম আছে সেটা আমাকে কমেন্ট করে এসএমএস করে জানাতে থাকুন ওকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এছাড়াও ফেসবুকেও ওই যে বললাম কমেন্ট করতে পারেন বা ইনবক্সও করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM তো চলুন কমেন্টগুলো পড়বো তবে তার আগে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd আম্বারআইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক

0: বেশি ভালো লাগবে এবং এই সার্ভিস আপনারা নিয়ে নেবেন। তো চলুন এখন আবারও কমেন্টে চলে যাই, দেখি সুমাইয়া শেফা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আজকে আমার কলেজে পরীক্ষা, দোয়া করিয়েন, আর আমার কিন্তু বাবু চাচা আছে। এই তো পেয়ে গেছি শেফা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এবং আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু মিলে গেল, সুমাইয়া শেফার কিন্তু বাবু চাচা আছে, সো ইট ইজ সো কমন, তাই না? জনি শেখ, শুভ সকাল, শুভ সকাল। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল। আচ্ছা আমি একটু জানতে চাই, নর্মালি দেখা যায় যে বাবু চাচা, বেবি খালা, আমেনা ফুপু, জব্বার মামা, এই নামগুলো কিন্তু আমাদের মানে বাংলাদেশে খুব কমন, তাই না? ইন্ডিয়াতে এও এরকম কিছু কমন নাম কিন্তু আছে, যেগুলো এই যেমন ধরুন আমি কি বলবো, রীতা দিদি, লাইক এরকম একটু কিছু কমন নাম, বা দিদুন, বা হচ্ছে লাইক কি বলে অনেক ধরনের, যেমন চুটকি নামটা কিন্তু খুবই কমন, বাচ্চাদের নাম হলেই দেখা যায় চুটকি নামটা রাখা হয়। আমি জানি না কতটুকু সত্য, কারণ আমরা সিরিয়ালে দেখেছি বা ইন্ডিয়ান যেই নাটকগুলো দেখি বা মুভিগুলো দেখি, সেখানে দেখি প্রায় এই ধরনের নাম থাকে। সো অমৃত বোস, আপনি আমাকে একটু জানাবেন যে আপনাদের সেখানে এই কমন কিছু নাম বা এই কমন কিছু সম্পর্ক, যেমন বেবি খালা বা মাসি, বেবি মাসি হতে পারে, বা লাইক কি হতে পারে, বুয়া, আপনাদের তো ফুপুকে বুয়া বলেন, সো ওইটা কি হতে পারে, মানে কি কমন কমন সম্পর্ক বা কমন কমন নাম আছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। জামাল মিয়া, শুভ সকাল, কেমন আছো আপু? সাথেই আছি তো পুরোটা সময় জুড়ে, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ জামাল মিয়া। তাহিদুল ইসলাম, আই এম তাহিদুল, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন তানহা বুবু? থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক বেশি ভালো আছি এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ। সো জামাল আরো কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে, তোমার মিষ্টি কণ্ঠে আমার কমেন্ট পড়ে দেওয়ার জন্য, বাও, থ্যাংক ইউ সো মাচ। আমি তো মাত্র আপনার কমেন্ট পড়লাম, আপনি 19 মিনিট আগে কিভাবে বুঝলেন আপনার কমেন্ট আমি এখন পড়বো, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। চলুন আবারও একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। আপনারা মেসেজ, SMS কমেন্ট করতে থাকুন, আবারও SMS কমেন্ট পড়বো। সো নাও ব্রেক টাইম, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা হাজির হয়ে গেছি সকাল 8টা বাজে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। আই হোপ আপনারা যারা সকাল থেকে জয়েন হয়েছেন সবাই এনজয় করছেন এবং আপনাদের ভালো লাগছে আমার এই আড্ডা গল্প এবং এই যে মজার মজার স্টোরি শেয়ার করছি। আরও একটি খুব মজার একটা নিউজ মাত্র আমি পেলাম, আমার খুবই মানে ভালো লাগছে, মজা লাগছে নিউজটা শুনে। সো আমি আপনাদের সাথে সেই নিউজটা শেয়ার করব। তার আগে একটা ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমি আপনাদের শেয়ার করে দিই মজার ঘটনা। আমাদের বলিউড সুপারস্টার আমির খানকে তো সবাই চেনেন, তাই না? আমির খানের জনপ্রিয় কিছু সিনেমা আছেন যে সিনেমাগুলো আমরা কম বেশি সবাই কিন্তু দেখেছি, থ্রি ইডিয়টস, দেন দিল চাহতা হে, তারপর লাগান এবং আরও আরও আরও অনেক অনেক জনপ্রিয় সিনেমা আছে। রানী মুখার্জির সাথে তার একটা খুবই জনপ্রিয় গান কিন্তু আমরা শুনতে পাই, এ ক্যা বলতি তু, এই গানটি কিন্তু খুবই ফেমাস। যাই হোক, তারপরও আরো অনেক অনেক সিনেমায় উনি কিন্তু বেশ জনপ্রিয়তা কামিয়েছেন এবং পিকে সিনেমার মাধ্যমে কিন্তু একটু আলোচনা সমালোচনা হয়েছিল, বাট তারপরও কিন্তু সে আরো বেশ কয়েকটি সিনেমা দেখেছেন, সিনেমা করেছেন এবং তার লাস্ট ব্লকবাস্টার সিনেমা যদি ধরা হয় তাহলে বলা যায় দাঙ্গাল সিনেমাটি তার কিন্তু অনেক বেশি ব্লকবাস্টার একটি হিট দিয়েছেন। তো যাই হোক, আমরা আসলে সিনেমা নিয়ে গল্প করতে চাচ্ছিলাম না, সিনেমার বলার কথাগুলো বলার কারণ হচ্ছে বাস্তব জীবন এবং সিনেমার গল্প যে একদমই আলাদা হয় সেটা কিন্তু আসলে আমির খান খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমির খান যদিও সিনেমায় কিন্তু খুব সফিস্টিকেটেড এবং খুবই সুপার ক্যারেক্টার প্লে করেন, খুবই নায়ক এবং খুবই প্লাস ক্যারেক্টার মানে পজিটিভ ক্যারেক্টারগুলো প্লে করেন, বাস্তব জীবনেও সে কিন্তু খুবই পজিটিভ একটা মানুষ এবং সে কিন্তু খুবই সেকুলার এবং খুবই কি বলে মানে নিরপেক্ষ টাইপের মানুষ। সে কখনোই এই পাশ ওই পাশ বা কারোর সাপোর্ট পক্ষপাতিত্ব করেন না এবং তার রিসেন্ট জীবনেও মানে তার জীবনেও কিন্তু আমরা দেখতে পাই সে কিন্তু প্রত্যেকটা সম্পর্ক খুবই সুন্দরভাবে মেনটেন করছেন। ঠিক যেমনভাবে তার প্রথম ওয়াইফ যে ছিলেন তার সাথে এখনো তার কিন্তু খুব ভালো সম্পর্ক আছেন এবং তার প্রথম ওয়াইফের ঘরে তার দুইটা সন্তান আছে, একজন হচ্ছে ইরা খান আরেকজন হচ্ছে আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না, যাই হোক নামটা আমি একটু মনে করার চেষ্টা করে আপনাদেরকে জানাবো। বাট তার সেকেন্ড ওয়াইফ কিরণ রাও তার সাথে তার কিন্তু প্রায় অনেক বছর সম্পর্ক মানে সংসার ছিল এবং সেখানেও কিন্তু তার দুটো ছেলে হয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমির খানের বয়স কিন্তু এখন প্রায় 50-এর উপরে, প্রায় 60-এর কাছাকাছি এবং কিরণ রাও মানে তার সেকেন্ড ওয়াইফের বয়সও কিন্তু প্রায় কাছাকাছি এবং তাদের বিয়ের বয়সও অনেক বছর। কিন্তু এই সময়ে এসে আমির খানের কিন্তু কিরণ রাওর সাথে একটা ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্স হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে ডিভোর্সের পরেও কিন্তু কিরণ রাওর সাথে এবং তার প্রথম স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক সে কিন্তু মেনটেন করছে এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আমির খান এখন যাকে ডেট করছেন তার নাম হচ্ছে গৌরী। সে কিন্তু ছোটবেলা থেকে আমির খানের বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং রিসেন্টলি তাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক মানে প্রেমের সম্পর্ক স্টার্ট হয় এবং সে গৌরীর সাথেও কিন্তু তার প্রথম যে দুই স্ত্রী ছিল তাদের খুব ভালো সম্পর্ক এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটিয়ে আমির খান কিন্তু খুব মানে আলোচনায় চলে এসেছেন। সেটা কি? সেটা হচ্ছে আমির খান তার গাড়িতে একই সাথে কিরণ রাও মানে তার সেকেন্ড ওয়াইফ এবং তার রিসেন্ট গার্লফ্রেন্ড যাকে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছেন তাকে এক গাড়িতে নিয়ে যাত্রা করেছেন, মানে কোথাও যাচ্ছিলেন বা বাসা থেকে বের হয়েছেন। এই ব্যাপারটা দেখে কিন্তু ভক্তদের এবং আমরা যারা সাধারণ মানুষ আছেন বা মানুষজনের মধ্যে কিন্তু খুব একটা মানে কি বলে মিটিমিটি হাসি এবং খোঁচাখুচি একটা ভাব চলে এসেছে। কারণ এরকম কিন্তু খুব একটা দেখা যায় না যে এক্স ওয়াইফ এবং রিসেন্ট গার্লফ্রেন্ডকে একই সাথে একই গাড়িতে নিয়ে ঘোরাঘুরি করছেন, এমন কিন্তু খুব একটা দেখা যায় না। যাই হোক, আমির খানের এই সাহসিকতার জন্য অনেক বেশি তাকে কি বলে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি এবং তার আগামী জীবনের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আপনার এই বিষয়ে মতামত কি সেটা জানিয়ে দেন এসএমএস এবং কমেন্ট করে। আমরা একটু ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাক FM 90.4. আমি তানহা আছি 11টা পর্যন্ত। সকাল 8টা থেকে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে এবং অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, মজার মজার অনেক ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করেছি। যারা মিস করে গেছেন তারা কিন্তু কিভাবে আবার এই ইনফরমেশনগুলো পাবেন, আই থিঙ্ক মর্নিং মাইক উইথ আর যে তানহার ফেসবুক পেজে আপনারা সেই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন আজকে। আর আমি আশা করব যে আগামী দিন থেকে আপনারা ঠিক টাইম মতো জয়েন হয়ে যাবেন মজার মজার এই গল্প আড্ডা শুনতে। ওকে, সো মিস করা যাবে না সেটা। তো চলুন এখন আপনাদের SMS এবং কমেন্টগুলো আরো একবার পড়ে আসব। অনেকেই কিন্তু SMS পাঠাচ্ছেন। বাই দ্য ওয়ে, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও মর্নিং মাইক নিয়ে আমি থাকি, আবার মাঝে মাঝে মর্নিং বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকি। সো এই আপডেটটা পেতে হলে আপনাদের যেটা করতে হবে, ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ ফলো দিয়ে রাখতে হবে, মানে ফেভারিট দিয়ে রাখতে হবে, ফেভারিট যে অপশনটা আছে সেটা দিয়ে রাখতে হবে। তো সেই ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে 01841904904 এই নম্বরে। তো আমি দেখি মেসেজ কে কে পাঠাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখনো মেসেজ পাঠাতে পারেন, কারণ আমি যেহেতু এখন পড়ছি সো আমি এখন যে মেসেজটা আসবে সেটাই কিন্তু পড়বো। ওকে, হাই তানহাপু, আমি মিশু মনি রংপুর থেকে বলছি। আমি একটা গান শুনতে চাই, রাতের সব তারা আছে দিনের গভীরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিশু মনি SMS করার জন্য, এবং শেষ পর্যন্ত থাকবেন এবং ঢাকা FM 90.4 টিউন করে থাকবেন, আপনার গান অবশ্যই প্লে হয়ে যাবে। ওকে, সো এরপর দেখি কে SMS করেছেন। আমি নির্ঝর, আপু কেমন আছো? নির্ঝর, আমি অনেক বেশি ভালো আছি, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। এবং অনেকদিন পর SMS করলেন, কেন অনেকদিন পর SMS করলেন সেটার অ্যান্সার কিন্তু দিতে হবে। সো আরও একটা SMS পাঠিয়ে জানিয়ে দেন যে কেন এতদিন পর SMS করলেন। আই জয়েন টু মর্নিং মাই তানহা স্বপ্নীল ফ্রম রংপুর। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল জয়েন করার জন্য আমাদের সাথে। আশা করি আপনার ভালো লাগছে আজকের প্রোগ্রাম। সুমন, তানহা তানহা তানহা, নাস্তা কি করলে? নাস্তা করেছি, এই তো যা করা হয় সবসময় তা দিয়ে নাস্তা করেছি। আপনারা কি দিয়ে নাস্তা করেছেন এবং নাস্তা করেছেন কি না সেটা কিন্তু জানাবেন। আশা করি 10টা যেহেতু বেজে গেছে, নাস্তা এখন করে ফেলার কথা আসলে, তাই না? এখন আর লেট করা যাবে না, নাস্তা টাস্তা করে একদম ফুললি এনার্জেটিক ভাবে সকালটা শুরু করতে হবে। অনেক সুন্দর একটা সকাল কিন্তু আজকে, না রোদ না বৃষ্টি, এবং গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আই থিঙ্ক। সো সকালবেলা কিন্তু একটু কাদা কাদা রাস্তা পেয়েছি। সো সকালবেলা উঠে কিন্তু আবার দেখলাম যে একটু রোদ উঠছে, রোদ উকি দিচ্ছে, আবার হচ্ছে একটু মেঘলা আকাশ, এরকম একটা মিক্স আপ। তো কোন ব্যাপারটা ভালো লাগছে? আমার কাছে মনে হয় যে এইরকম ওয়েদারই ভালো লাগে, একটু রোদ একটু বৃষ্টি একটু মেঘলা আকাশ, এই ওয়েদারটাই সব থেকে পারফেক্ট একটা ওয়েদার আমার কাছে মনে হয়। ওকে, নেক্সট SMS চলে যায়। আপু আসসালামু আলাইকুম, তানহাপু কেমন আছো? আপু বলো তো, ভালো ভালোবাসা কি অন্যায়? তাহলে সিফাত আমাকে কেন ভালোবাসে না? ও মাই গড, কে লিখেছেন? আপনি কিন্তু নাম লিখেননি, আপনার নাম্বার হচ্ছে লাস্টে 563। এটা আপনি কোন সিফাতের কথা বলছেন? আমাদের আর্য সিফাতের কথা বলছেন কি? আমি একটু জানার ইচ্ছা, তারপর আমি বলতে পারবো যে ভালোবাসা কি অন্যায় নাকি ন্যায়। ওকে, সো আপনি জানিয়ে দেন কোন সিফাতের কথা বলছেন। আপু কেমন আছো? আজ অনেক অভিনয় করেছি, সকালে যেন বিদ্যালয়ে যেতে না হয়, অবশ্যই সার্থক হয়েছি। জাহান রংপুর থেকে। কেন স্কুলে কেন যাবেন না? স্কুলে না যাওয়ার জন্য অভিনয় কেন করেছেন? ও মাই গড, এটা কেন হলো? দিদিমণি শুভ সকাল। দিদিমণি আমার নাম দিগন্ত রায়। দিদিমণি আমার প্রেমিকার কয়দিন পর বিয়ে হয়ে যাবে, তার জন্য লাল শাড়ি পরিয়া গানটি চালান দিদিমণি, তাকে কি দিন দিবে প্লিজ বলেন দিদিমণি, কি দান দিবে? না আমি কষ্ট পাবো দিদিমণি, আর্জেন্টিনা আর কত তারিখে খেলা আছে দিদিমণি প্লিজ বলেন। ওকে, এতগুলো SMS এতগুলো কোয়েশ্চেন আমাকে করেছেন, আমার মাথাটা পুরো হ্যাং করছে। সো আপনার এই হ্যাংটাকে একটু নামানোর জন্য একটু গান শুনে আসি, আর কি বলে এটাকে, দিগন্ত আপনার জন্য একটি গান আমি এখন ডেডিকেট করছি, অবহেলা। গানটি শুনুন এবং ব্রেক নিচ্ছি, ব্রেক নিক থেকে একটু পরে ফিরবো। সো স্টে টিউনড।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মাই মাইক।
1: গল্প করতে করতে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, চলে যাব এখন। আমি চলে গেল ঢাকা এফএম 90.4, কিন্তু চলে যাবে না। ঢাকা এফএম 90.4 কিন্তু 24 ঘন্টা অন এয়ার আছে, এবং আমি চলে গেল, আমার পরে আবার অন্য কেউ আসবে এবং আপনাদের সাথে গল্প করবে। এছাড়াও আপনাদের রিকোয়েস্টের গানও কিন্তু প্লে হবে ঢাকা এফএম 90.4 এ। আর এছাড়া আপনারা ফেসবুক পেজেও কিন্তু ফলো রাখতে পারেন, মজার মজার অনেক পোস্ট এবং রিল, ভিডিও এবং স্ট্যাটাস দেখার জন্য বা জানার জন্য। এবং আমাদের শো এর আপডেটও কিন্তু ফেসবুক পেজে দেওয়া হয়। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আজকে বিদায় নিচ্ছি, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। বিশ্বকাপ চলছে আমাদের এখানেও, কিন্তু বিশ্বকাপের সব ট্রেন্ডিং, সব ইনফরমেশন, নিউজ এবং মজার মজার গল্প কিন্তু আপনারা শুনতে পারবেন। সো প্রতিদিন সকালবেলা, মানে রবি থেকে বুধবার এবং মাঝে মাঝে বৃহস্পতিবারও সকাল 8টা থেকে 11টা পর্যন্ত জয়েন হয়ে যাবেন মর্নিং মাইকে, কারণ আমার কাছে পাবেন কিন্তু সব অথেন্টিক এবং সব মজার মজার ইনফরমেশন এবং নিউজ। সো সবার আগে সেই নিউজ ইনফরমেশন জানতে জয়েন করে ফেলতে হবে মর্নিং মাইকে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল শুক্রবার সবার খুব ভালো একটি দিন কাটুক, এবং আগামীকাল শুক্রবার অনেক ভালো একটি দিন কাটুক আপনাদের, এটাই আশা করছি, দোয়া করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য ওয়েট করবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন। আগামী রবিবার আবার কথা হবে এবং ঠিক সময় মতো আমি চলে আসবো, সো আপনারাও চলে আসবেন। ওকে, সো আজকে bye bye, see you, keep smiling, keep listening.
2: Hello.
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
6: আচ্ছা,
5: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
6: এই কথা তো, চলো এখনি।
5: কিভাবে?
6: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
7: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাড়ি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4.
1: Şaradışı.
0: Şabakçatı.
1: Kabe jab pahare ahare ahare.
2: Aha. Pahare jab kya koi sare?
3: Dur. Are late me mo? Aaj on time ba. এই আমাদের পাঞ্চল পলিটা কোথায়?
1: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
1: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: FM 90.4 app. Just download, install and enjoy.

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো মগর কি বলতেছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে
2: ওহো লিয়ালি ছেড়ে
1: দিল দিয়া ফিল করেন এফএম 90.4
3: হ্যালো
4: হ্যাঁ বলো
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
4: আচ্ছা নেটে কল দাও তো
3: আহা এখানে কি হলো
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
5: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
6: ঝাল কিন্তু ঠিকই আছে আপনার মনে সুখ নাই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: on the show, Banner Gun Shurun. Ben B.
1: Sam. Hey, Doc. Chori and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, এক স্টেশন।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সবাইকে এই বৃষ্টি ভেজা বিকালে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, ঘড়ির কাঁটা দেখতে দেখতে বৃহস্পতিবার বিকাল 5টায় চলে এসেছে এবং হাজির হয়ে গেলাম আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আমি আপনাদের সবার বন্ধু আর জি রিদম চলে এসেছি আপনাদের মাঝে, আছি একদম 8টা পর্যন্ত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন। যাই হোক, পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন, যারা থাকতে পারেননি ঢাকা এফএম 90.4 এর সাথে, যারা থাকতে পারেননি আমার সাথে, যারা যুক্ত হতে পারেননি মিড ডে ফিলদের সাথে, নো টেনশন, রিদম ইজ হিয়ার। রিদম চলে এসেছে এবং বললাম তো যে আছি একদম সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে। অনেক সুন্দর সুন্দর গান শুনবো আমরা, বেশ কিছু বিষয় নিয়ে গল্প করবো, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। তাছাড়া অনেকে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত আমার সাথে দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যুক্ত হয়ে গেলে আজকে আমরা আড্ডাও শুরু করে দিব, গল্পও শুরু করে দিব। তাছাড়া ইন্টারেস্টিং কিছু পার্ট তো আছেই আমাদের গল্প করার জন্য আজকে। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর শোয়ের এই শুরুর মুহূর্তে এখন একটু জানিয়ে দিতে চাই, খুব ইজিলি কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, সেখানে যদি চলে আসেন, আমার পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে বন্ধুরা, তো পোস্টের কমেন্ট সেকশনে যদি আপনারা কমেন্ট করে ফেলেন আমি কিন্তু খুব ইজিলি আপনাদের পেয়ে যাচ্ছি এবং সেখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবো। আর তাছাড়া আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আর একটা বিষয় একটু এই মুহূর্তে একটু বলে দিতে চাই, যারা আমাকে নাম্বারে লিখছেন বা নাম্বারে আমাকে লিখেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আজকে যদি কষ্ট করে সবাই একটু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে চলে আসেন তাহলে সুবিধা হবে। কজ আজকে আমি মানে আমার পার্সোনাল কিছু ইস্যুর কারণে হয়তো বা নাম্বারের টেক্সটগুলো পড়তে পারছি না। সো যারা আমাকে নাম্বারে লিখেন বা লিখছেন সবাই একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে চলে আসবেন প্লিজ। আমি আছি, আমি আপনাদের সবার মেসেজের অপেক্ষায় আছি। আর কেউ যদি নাম্বারে লিখে থাকেন এবং মানে আমি যদি মেসেজ পড়তে না পারি সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা আমারও মন খারাপ হবে বা আপনাদেরও কিন্তু মন খারাপ হয়ে যাবে। সো আশা করছি সবাই চলে আসবেন ফেসবুক পেজের কমেন্ট সেকশনে অ্যান্ড হোয়াটসঅ্যাপে, সেখানে আছি আমি অবশ্যই। আর তাছাড়া আমাদের অফিসিয়াল যে অ্যাপটা ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন, আমাকে শুনতে পারবেন, আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। যাই হোক বন্ধুরা, সারা দুপুর জুড়ে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি এবং মোটামুটি ঠান্ডা একটা ওয়েদার কিন্তু দেখা যাচ্ছে চারিপাশে। আর অন্য কোথায় কেমন ওয়েদার সবাই একটু জানিয়ে দিবেন কষ্ট করে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটা সুন্দর গানে চলে যাব, বৃষ্টি ভেজা একটা গানেই চলে যাওয়া উচিত আমার যেটা মনে হয়। সো আজকের এই সুন্দর বিকালটা আমরা এখন মিনারের একটা গান দিয়ে শুরু করব। আমরা মিনারের যে গানটা শুনবো সেটা হচ্ছে ঝুম। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু বরাবর 5টা বাজে হাজির হয়ে গেছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আজই একদম সন্ধ্যা 8টা পর্যন্ত আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। লিসেনার্স, বাহিরে খুব সুন্দর একটা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আশা করছি এই সুন্দর বিকেলে সবাই আমার সাথে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আমি একটু দেখে আসতে চাই বন্ধুরা আমার সাথে এখন পর্যন্ত কে কে চলে এসেছে। প্রথমে আমি আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অমৃত দাদা চলে এসেছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকেল দাদা, শুভ বিকেল, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার সাথে। উমের রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে। শুভ বিকেল রিদম ভাইয়া, আও শুভ বিকেল, শুভ বিকেল। বাবার দুই রাজকন্যা কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি মুনতাহা ইসলাম ফ্রম সিলেট। ও মুনতাহা ইসলাম, আলহামদুলিল্লাহ গুড, অ্যান্ড আশা করছি আপনিও ভালো আছেন। ভাই দেব, আপনার ফেসবুকের নামটা বেশ সুন্দর, বাবার দুই রাজকন্যা। দুই রাজকন্যা কেন? মানে আপনার সাথে কি আরো একজন রাজকন্যা আছে নাকি, সেই ব্যাপারটা একটু জানাবেন আমাকে কষ্ট করে। আচ্ছা, আজহারুল ইসলাম আছে, আজহারুল ইসলাম জুয়েল ভাই আছে আমার সাথে দেখতে পাচ্ছি ইতালি থেকে। অনেক অনেক ধন্যবাদ দেশ থেকে, দেশের বাহির থেকে যারা যুক্ত আছেন আমার সাথে যুক্ত হয়ে গেছেন। অনেক অনেক ভালোবাসা সবার প্রতি, অনেক অনেক ভালোবাসা। ভালো লাগে যখন দেখি যে শুরুর মুহূর্তে সবাই চলে আসেন এবং হচ্ছে সবাই আমার সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা, আমি একটু নাম্বার থেকে ঘুরে আসব, যদিও আজকে আমি বললাম যে আসলে নাম্বার থেকে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, তবে মানে যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা আমার সাথে যুক্ত হতে চান খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ilovedhakafm, সেখানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, আশা করছি একটু কষ্ট করে আজকে চলে আসবেন। আমি প্রথমেই দেখতে পাচ্ছি নাম্বারে কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে জিনিয়া। আচ্ছা, জিনিয়া কোথায়? জিনিয়া জিনিয়া আছে দেখতে পাচ্ছি। আজ আর বেশি শুনতে পারবো না, কারণ আপুর বাসায় যেতে হবে, আর না শুনলে ভালো লাগবে না, তাই একটু শুনে যাব, মিস করবো অনেক তোমায়। আর কাঠগোলাপের সাথে কেন তুলনা করলে একটু বলো প্লিজ, কারণ হচ্ছে কাঠগোলাপের সাদার মায়া। যাই হোক, আচ্ছা দুষ্টামি করছিলাম জিনিয়া, এই কাঠগোলাপের সাথে তুলনা করেছি কজ মানে আমি আসলে তেমন কিছু ভেবে পাচ্ছিলাম না, তাই মনে হলো যে ঠিক আছে কাঠগোলাপের সাথেই আপনাকে তুলনা করে ফেলি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন কেউ একজন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কাইফা হালুকা, এতদিন রাগ করে এসএমএস দেয়নি, কেউ তো এসে আমার রাগ ভাঙাবে না, তাই নিজে রাগ কমলো, এখন বলেন আমি কে। আচ্ছা, এটা আর কেউ না, এটা হচ্ছে আমাদের সবার ফ্রেন্ড রংপুর থেকে হাফসা। হাফসা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর আমার মানে আমার সাথে এত রাগ করে থাকার কারণটা কি, মানে আমি কি এমন করেছি যে আমার সাথে এত রাগ? আচ্ছা, হ্যালো আরজে, কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছেন? আম সো সরি এতদিন জয়েন হতে পারিনি, আম শিওর তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি, এখন তোমার কণ্ঠ শুনে একটু হলেও শান্তি পাচ্ছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মাহিমা, সিলেট থেকে মাহিমা কিন্তু যুক্ত হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ। এতদিন ছিলেন না বাট আশা করছি এরপর থেকে আর মিস হবে না। জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে আমার সাথে। ভাইয়া জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আমার ফ্রেন্ড আমার হাতে তোমার নাম দেখে বলছে তোর নামের পাশে এটা কার নাম, মিষ্টি খাওয়া, তাই নাকি? জান্নাতুল হীরা সিরিয়াসলি আপনি আপনার নাম লিখে রেখেছেন হাতের মধ্যে? আচ্ছা, আমি বলেছি তোকে মিষ্টির বদলে 5 কেজি কাঁচামরিচ খাওয়াবো, ভালো করে দেখ নামের উপরে কি আছে, যখন দেখেছে নামের উপর ব্রাদার লেখা আছে তখন বলছে সরি, ও হো শিট, মনটাই ভেঙে গেল। যাই হোক, আপনার ফ্রেন্ডের থেকে আমার মনটা বেশি ভেঙে গেল জান্নাতুল হীরা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শারমিন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। হ্যালো জানু, ভালো আছো? আলহামদুলিল্লাহ জানু, আম গুড। আমি এখন আমার বড় আপুর বাসায় যাচ্ছি আর তোমাকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ, এত ব্যস্ততার মধ্যেও যুক্ত হয়েছেন, যুক্ত শুনছেন আমাকে, খুব খুশি হলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করবো আছি একদম সন্ধ্যা 8টা পর্যন্ত, তবে আরও একটা গানে চলে যাই। বাইরে যেহেতু এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বৃষ্টির গানই শোনা উচিত। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন অতুল জলের গান অ্যালবামের জলের গান ব্যান্ডের করা একটা গান শুনবো, বৃষ্টির গান, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম কিন্তু বরাবর 2:05 হাজির হয়ে গেছে আপনাদের মাঝে, 2 বলে ফেললাম মিড ডে ফিলদের মতো। যাই হোক, আছে কিন্তু একদম সন্ধ্যা 8 পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে। বন্ধুরা, খেলা দেখছেন কে কে? বিশ্বকাপ খেলা চলছে, ফিফা 2026 কিন্তু অনগোয়িং, এবং যে দুর্দান্ত ম্যাচগুলো হচ্ছে এবার কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ড্রয়ের যে একটা কি বলবো এটাকে, মানে ড্রয়ের যে ব্যাপারটা, ম্যাচ ড্র হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব ঘন ঘন হয়ে যাচ্ছে। মানে প্রতিটা ম্যাচই দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু ড্রয়ের দিকে যাচ্ছে বা ড্র হচ্ছে। আসলে প্রথম ম্যাচগুলো বা বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো এরকম ড্র হওয়া, এই ব্যাপারটা আসলে একটু কেমন জানি। যাই হোক, আমি আসলে এই ব্যাপারটা কেন বললাম, গতকাল রাতের কথা যদি বলি, গতকাল রাতে যেমন পর্তুগালের খেলাটা ছিল, সেই খেলাটাতেও কিন্তু হচ্ছে মানে আনফর্চুনেটলি আসলে ড্র হয়েছে ম্যাচটা। কি বলবো, মানে এটা এটা হয়তো বা রোনালদোর জন্য একটা কষ্টের ব্যাপার ছিল, বা হচ্ছে রোনালদোর জন্য হয়তো বা স্বাভাবিক খারাপ লাগার মতো একটা বিষয়। তবে আমার যেটা মনে হয় যেহেতু আসলে একটা ফ্লো যাচ্ছে, এই ফ্লোটা আমার মনে হয় এটা চলুক, এটা আসলে কতটুকু বা কি কি বলা যায় এখানে। আর গতকালকে রাতের ম্যাচের কথা বলি, ইংল্যান্ডের সাথে আসলে ইংল্যান্ড খেলেছে, তবে পর্তুগালের থেকে, মানে পর্তুগাল থেকে হয়তো আমরা একটু বেশি এক্সপেক্ট করি আর কি। আর বাই দ্য ওয়ে, এই যে আমাদের সাথে যদি আমি বলি, অমৃত দাদা আছে, অমৃত দাদা আপনার তো পছন্দের টিম ছিল আসলে পর্তুগাল, তো পর্তুগাল নিয়ে আসলে আপনার কি বলার আছে বা পর্তুগালের খেলাটা আপনি কিভাবে দেখছেন? এই যে একটা ম্যাচ ড্র হয়ে গেল, সো এই ব্যাপারটাতে আসলে কি বলতে চান বা কি বলার আছে? আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা যারা খেলা দেখেছেন। তবে এই যে রোনালদো কালকে যে খেলাটা খেললো, বা সে কিন্তু মাঠে ছিল টোটাল প্রায় 90 মিনিটের মতো, হ্যাঁ মোটামুটি 90 মিনিটের মতোই কিন্তু ছিল। বাট আনফর্চুনেটলি রোনালদোর এই যে বলটা ছিল, এই বলটার মানে বলের প্রতি তার যে টাচ ছিল বা বলের প্রতি যে স্পর্শ ছিল সেটা কিন্তু খুবই কমই ছিল। মানে মাত্র 26 টাইম, আই গেস 26 বারের মতো হয়তো বা তিনি বল স্পর্শ করেছেন, এবং শট নিয়েছিলেন কিন্তু মাত্র 3টা। আর আমি যতটুকু দেখেছি বা আমার কাছে যতটুকু মনে হয়েছে, রোনালদোর শটগুলোর প্রতিটা শটই কিন্তু আসলে মানে লক্ষ্যহীন ছিল। একটা থাকে না যে হ্যাঁ আমি একটা গোল করব, বা হচ্ছে আমার একটা গোলের প্রতি যে মানে একটা ডেডিকেশন থাকে, বা আমরা আসলে যখন একটা শট দেখলে বা একটা পাস দেখলে বুঝি যে ঠিক আছে এটা গোল হবে বা গোল করতে চাচ্ছে, আসলে সেরকম ব্যাপারটা কিন্তু দেখা যায়নি 3টা শটের মধ্যে একটা। তো যাই হোক, দলটা আসলে এক একে ড্র করে, এবং আমার মনে হয় যে এখানে আসলে 2 টিমেরই কিন্তু একটা ল্যাকিংস ছিল। তবে ইংল্যান্ড ভালো খেলেছে, পর্তুগালের হিসেবে আমার মনে হয় অপোজিট টিমটা কিন্তু বেশি ভালো খেলেছে। যাই হোক, আশা করছি আপনাদের মতবাদ জানিয়ে দিবেন আমাকে কমেন্ট সেকশনে এসে, আমি আছি আপনাদের অপেক্ষায়। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন, আমি একটু দেখে আসবো আমার সাথে কে কে আছে এখন পর্যন্ত। আচ্ছা, শারমিন কিন্তু যুক্ত আছে, ও জানু আপু বাসায় এসে, আপুর বাসায় এসে তোমাকে শুনতে অনেক প্রবলেম হচ্ছে, এক এক করে সবাই আসছে আর কথা বলতে হচ্ছে, জানো ঠিক তুমি যখন কথা বলো ওই সময় আসে, জানো তোমাকে শান্তি মতো শুনতে পারছি না শারমিন। শারমিন ইটস ওকে, আজকের আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেন, কি করবেন আর। আচ্ছা, আমার রূপা কিন্তু চলে এসেছে, এই হেই হিমু কি অবস্থা, কেমন আছো? আজকে নারায়ণগঞ্জের ওয়েদারটা অনেক ভালো রূপা, আজকে ঢাকার ওয়েদারটাও বেশ ভালো, খুবই সুন্দর একটা ওয়েদার। আমি যেটা বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশটাও মেঘলা, এবং খুব ভালো লাগছে সত্যি কথা বলতে, আসলে এনজয় করার মতো একটা ওয়েদার। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, হেই রিদ ভাই হোয়াটসঅ্যাপ, ও হ্যাঁ আপনি গতকাল জানতে চেয়েছিলেন আমি কোন ক্লাসে পড়ি, অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি, তাই বললাম আর কি, এই যে বেশি ছোট না, বুঝতে পারছেন নাকি, এইটাও রোমান্টিক করে বলা লাগবে, রোমান্টিক করে বলা লাগবে নিষ্পিতা, মানে বুঝলাম না আমি কি রোমান্স ছাড়া কি মেসেজ পড়ি না নাকি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ইস্পিতা যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর অ্যাডমিশন ক্যান্ডিডেট কোথায়, মানে কি প্রিপারেশন নিচ্ছেন একটু জানাবেন, চলে আসেন আমার ইউনিভার্সিটিতে, চলে আসেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, একসাথে পড়ালেখা করি আমরা দুজন।
আচ্ছা আমাকে লিখেছেন সিয়াম আছে রংপুর থেকে, আমার আমার তো বাটন ফোন। আচ্ছা ঠিক আছে, বাটন ফোন ইটস ওকে, আজকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, আমিও সমস্যা নেই, নাম্বারে আসলে মেসেজ পড়া হয়, তবে আনফরচুনেটলি আজকে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। আর যাই হোক, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, হাই হ্যালো, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে ভাই আপনার বিগ ফ্যান, আপনার নাম্বারটা দেওয়া যাবে। আচ্ছা আমার নাম্বারটা নিয়ে আসলে একটু আমার স্বাভাবিক আমার নাম্বারটা দিতে গেলে একটু সমস্যা হয়ে যেতে পারে, সো আমার মনে হয় যে এখানে মেসেজ করছেন এখানেই মেসেজ করতে পারেন, আমি আছি সবসময়। আর তাছাড়া ফেসবুকে যদি যুক্ত যেতে চান ফেসবুকে যুক্ত হতে পারবেন আমার সাথে, রিদম খন্দকার আমার ফেসবুক প্রোফাইল, আর যে রিদম আমার ফেসবুক পেজ, সো চলে আসতে পারেন প্লিজ। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাবো আমরা, পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি। আমরা এখন যে গানটা শুনবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আরও একটা বৃষ্টির গান শুনি, চিরকুটের করা একটা গান শুনবো আমরা, যাদুর শহর অ্যালবামের বৃষ্টির গান, খুব সুন্দর একটা গান। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টায় চলে এলাম, উইকেন্ড বাজের দ্বিতীয় ঘন্টায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। 6:01, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে। এবং যেটা বলছিলাম যে বাহিরে কিন্তু খুবই সুন্দর একটা বৃষ্টিময় ওয়েদার, বৃষ্টিময় বিকেল কিন্তু দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আর যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা। মাত্র যারা আমাকে শুনছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো, খুব ইজিলি কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত হতে পারেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। সো ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন এবং আমার পোস্টের কমেন্ট সেকশনে জয়েন হয়ে গেলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু উইকেন্ড বাজে আজকে জমি একটা আড্ডা দিতে পারবো। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার, যদিও নাম্বারটাতে আজকে একটু আমি পারছি না নাম্বারের মেসেজগুলো ওভাবে কালেক্ট করতে, তারপরও বলে দিচ্ছি 01841904904। এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। সো হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন, ফেসবুকে চলে আসতে পারেন, আছি আপনাদের অপেক্ষায়। আমি একটু হোয়াটসঅ্যাপে দেখি কে আছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন হাই হ্যালো, তারপর কোথায় আরো একজন লিখেছেন হাই হ্যালো। আপনারা কেউ নাম লিখছেন না কেন, নাম লিখতে কি শরম পাচ্ছেন নাকি? আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি বন্ধুরা, কে কে যুক্ত আছে একটু দেখে আসি আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি কোথায়, আচ্ছা অমৃত দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে পর্তুগালের খেলার বিষয়ে আসলে কি বলার আছে। দাদা লিখেছেন, কমেন্ট করেছেন, আরো ম্যাচ তো আছে, দেখা যাক পর্তুগাল কি করে। হ্যাঁ তা ঠিক, যেই ম্যাচগুলো আসলে ড্র হয়েছে বা খেলাগুলো আসলে মোটামুটি এরকম একটা সমতার মধ্যে হয়েছে, পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে আসলে এই টিমগুলোর পারফরমেন্স কেমন হয় বা এই টিমগুলোর আসলে ফিউচারটা কি, মানে ফিউচার বলতে আসলে পরবর্তী ম্যাচগুলো আসলে কেমন হয়। উমের রায়হান আছে, কমেন্ট করেছেন রিদম ভাইয়া শেষ অবধি চুপচাপ শুনবো। শেষ অবধি কেন শুনবে, সরি শেষ অবধি চুপচাপ কেন শুনবেন, আছি তো, কথা বলেন, গল্প করেন, আসেন গল্প করি। তৌহিদুল ইসলাম আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আম তৌহিদুল বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম বস? বস আলহামদুলিল্লাহ আম গুড, আশা করছি আপনিও ভালো আছেন, আছি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে বস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। ভাইয়া কিতা লিখতাম পায়রামনাতে আর কিতা করার, কালি হুনি আকলিমা, ইচ্ছা হয় না দিতে SMS কারণ আপনি আমার SMS পড়েন না। এই যে SMS পড়লাম আকলিমা, এবার তো লিখবেন নাকি? ও সালিহুর রহমান যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, বদরগঞ্জ রংপুর থেকে অনেক অনেক স্বাগতম ভাইয়া, আশা করছি ভালো আছেন। কোথায় ওইদিকে নাকি বৃষ্টি ছিল গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত, আচ্ছা যে জেনে খুব খুশি হলাম। রংপুর থেকে সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, পুরো সময় আছে, ভালো, শুভ বিকেল, শুভ বিকেল সানিম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কোথায় বলতে, আমার গ্রামের বাড়ি নাই, এখানেই আছি, এখানেই বড় হয়েছি, এখানেই আছি, এই তো। তারপর আমি দেখতে পাচ্ছি কোনটা আপনি বেশি এনজয় করেন, আর যে রিদম নাকি শুধু রিদম? সঞ্জিদা, সঞ্জিদা নাইস কোয়েশ্চেন, আসলে দুইটা মানে নাম সেম, বাট এই যে নামের আগে একটাতে ট্যাগ আছে আর একটাতে ট্যাগ নেই। সো আমার যেটা মনে হয় যে এখানে আসলে দুইটা লাইফ একটু দুই রকম। আর যে রিদম, আর যে রিদম হচ্ছে আপনাদের সবার পরিচিত আর যে রিদম, আর রিদম রিদম তো হচ্ছে ছোটবেলা থেকে আসলে যেভাবে বড় হয়েছি বা আমি যেখানে চলেছি, যে এলাকায় বড় হয়েছি, যে মানুষজনের সাথে মিশেছি বা হচ্ছে আমার আত্মীয় স্বজন সবার কাছে মানে যে ভালোবাসাটা পেয়েছি সেই পার্সপেক্টিভে বা সেই পয়েন্ট অফ ভিউতে আমি হচ্ছে রিদম। আর এখানে যে আপনাদের ভালোবাসা পাচ্ছি সেই পয়েন্ট অফ ভিউতে হচ্ছে আমি আর যে রিদম। সো বেসিক্যালি আমি যদি দুইটা লাইফ নিয়ে কথা বলি সঞ্জিদা, আমি আসলে দুইটা লাইফই খুব এনজয় করছি। অ্যান্ড আমার যেটা মনে হয় যে আসলে দুইটা লাইফ দুই রকম, টোটালি দুই রকম, বাট দুইটাই এনজয়েবল, দুইটাই এনজয়েবল, দুইটাই আমার ভালো লাগে। যখন এখানে চলে আসছি অর্থাৎ আরজে লাইফে চলে আসছি বা অফিসিয়াল লাইফে চলে আসছি, ঢাকা FM 90.4 চলে আসছি, তখন আমি বলবো যে এটা আসলে আমার একটা অফিসিয়াল লাইফ লাইফ অ্যান্ড হচ্ছে এই যে আমার নামের আগে যে আরজে আছে রেডিও জকি। সো আমি এখানে আসলে একটা জব করছি অ্যান্ড এই পয়েন্ট অফ ভিউ থেকে বা এই পয়েন্ট থেকে এই যে আমি আপনাদের পেয়েছি বা আপনারা যারা আমাকে ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, সো এইটা আমার একটা অ্যাচিভমেন্ট। আর রিদম হিসেবে যেখানে আছি, রিদম হিসেবেও বেশ আছি, ভালো আছি, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পুরনো মানুষজন আছে, সবাই রিদম নামে চিনে, রিদম নামে আদর করে, এই তো। আসলে আমার যেটা মনে হয় যে সবসময়ই দুই সাইড থেকে কিন্তু আমি বেশ ভালোবাসা পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ এটা আমার মনে হয় টোটালি একটা গড ব্লেসিং যে আমি আর যে রিদম, আমি রিদম।
থ্যাংকস টু আল্লাহ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত কিউর একটা কোয়েশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রংপুর থেকে রিয়ার বয়ফ্রেন্ড জীবন বলছি, মনটা আজকে ভালো নেই, কোথায় কাল জনে তুজতে মিলা মে হোতা, শোনো প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করছি, যেটা হচ্ছে জীবন, জীবন ভাই আপনি আপনার নামটা বললে তো হতো, আপনি রিয়ার বয়ফ্রেন্ড জীবন এটা বলার কারণটাকে আমি তো আসলে ঠিক বুঝতে পারলাম না। তারপর দেখতে পাচ্ছি মারফি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, কোথায় কোথায় কোথায় কোথায়। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে হাফসা, হাফসা লিখেছে কোথায় ভাইয়া, ঠিকই বলেছেন আমি হাফসা, প্রায় দুই উইক পরে SMS করছি, আমি SMS কয়েকবার দিয়েছিলাম আপনি একটাও পড়েন নাই, তাই আমি রাগ করেছিলাম রে ভাই। আচ্ছা আচ্ছা, আমসো সরি, আশা করছি নেক্সট টাইম আর হবে না। যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা আরো একটা গানে চলে যাই, খুব জলদি গান শেষে আবার ফিরে আসছি, যেহেতু চারিদিকে দেখা যাচ্ছে মোটামুটি আমরা মেসেজও পাচ্ছি বা আমিও দেখতে পাচ্ছি বাইরে একটা মেঘলা ওয়েদার। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে মাশফিকের করা একটা গান, যেখানে মাশফিক আর পিসেল একসাথে করেছে, এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না কুমন, বেশ সুন্দর একটা গান, যদিও আমারও মন টিকছে না তবে আড্ডা দিতে খুব ভালো লাগছে। তো এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি এই মেঘলা দিনের মেঘলা গানটা আপনাদের সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Rock FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Listeners, this is RJ Rhythm here, and you guys are hearing your favorite station, Dhaka FM 90.4. Bondhura, weekend buzz niye kintu barabar bikal 5ta baje hazir hoye geche apnader majhe, ebong dekhte dekhte kintu ditiyo ghontaro majhamaji shesh porjaye chole eshechi. আশা করছি সবাই আমার সাথে যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি যুক্ত আছে সবাই, কিন্তু কমেন্ট করছেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে ভালো আনাগোনা আছে, এবং নাম্বারেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে একটা আনাগোনা আছে, যদিও নাম্বারটা নিয়ে আজকে একটু কনফ্লিকশন আছে, নাম্বারের মেসেজগুলো আসলে ওভাবে পড়তে পারছি না একটা মানে টেকনিক্যাল একটা সমস্যার কারণে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি হোয়াটসঅ্যাপে প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকদিন পর যুক্ত হয়ে গেল হুমায়রা, অনেকদিন পরে আপনাকে শোনার সুযোগ পেলাম, আমাকে মনে আছে তো, হ্যাঁ হুমায়রা ভুলবো কি করে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেছেন রাকিব হোসেন রাকিব, তারপর দেখতে পাচ্ছি অনামিকা রয় আছে আমার সাথে, আতিকুল ইসলাম আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন কমেন্ট সেকশনে আর কে আছে, তারপর দেখতে পাচ্ছি জুয়েল ভাই আছে, মুনতাহা আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন, হ্যালো এ আরজে দীপান্বিতা কেমন আছো, দেখো তো বায়ো ডিলেটটা আমার কেমন, মানে আমি আর্মিতে যোগ দিতে পারবো ভবিষ্যতে, বয়স 14, উচ্চতা হচ্ছে প্রায় 6 ফিট, ও মাই গড, এটা তো ডেঞ্জারাস রূপন্তি, আপনি এত লম্বা, বা বেশ। আচ্ছা, ওজন হচ্ছে 55 কেজি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, আমি নবম শ্রেণীতে পড়ি সায়েন্সে, চেহারা বেশি মোটাও না বেশি চিকনও না, স্বাভাবিক। আচ্ছা, আর্মিতে যোগ দিচ্ছেন নাকি ছেলে টেলে খুঁজছেন? অবশেষে আর্জেন্টিনা 3টি গোল করে প্রমাণ করে দিল যে ওরা আসলেই একটা থ্রি পিস, মানমুনা রহমান মাম্পি, এটা কি বললেন, দেখেন 3টা স্টার 3টা গোল সব মিলিয়ে ঝিলে আর্জেন্টিনার যে একটা শুভ উদ্বোধন হয়েছে, আমার মনে হয় এবার আসলে কাপটা আর্জেন্টিনায় নিয়ে নিচ্ছে। যাই হোক, এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, বেশি ফ্লেক্স নিলে আবার সমস্যা, অটোমেটিক্যালি যখন আমরা কাপটা নিয়ে আসছি তখন কথা হচ্ছে, তখন বাকি কথা হবে। তারপর দেখতে পাচ্ছি শারমিন কিন্তু এখন পর্যন্ত আছে, জানু মিষ্টি খাবা, পাঠিয়ে দিব, কালো না সাদা মিষ্টি খাবা, শুধু বলো পাঠিয়ে দিচ্ছি। শারমিন, আনফর্চুনেটলি আমি না মিষ্টি তেমন একটা পছন্দ করি না, মিষ্টি মানে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো একটু সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, আর মিষ্টির মধ্যে যদি একদম মানে না পারতে যদি আমার কোনো মিষ্টি খাওয়া লাগে তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে মানে যেটাতে একটু কম মিষ্টি, তাছাড়া মানে রসমালাইয়ের কথা যদি বলি সেটা একটা ফেভারিট হতে পারে আমার, কুমিল্লার রসমালাই। দেন আমি যদি বলি ছানা মিষ্টি বা হচ্ছে স্পঞ্জ টাইপ যে মিষ্টিগুলো আছে মানে যেগুলো একটু লাইট মানে অতটাও মিষ্টি না অতটাও সুগারি না, সেগুলো আমার মোটামুটি খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কে আছে, ইস্পিতা কিন্তু এখন পর্যন্ত আছে, ইস্পিতাকে তখন বলেছিলাম যে প্রাইভেটে চলে আসতে, আচ্ছা সে লিখেছে রিদ ভাই আমি পাবলিকিয়ান হতে চাই ইনশাল্লাহ, আই উইল ডু ইট ইনশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল ইস্পিতা, তাই প্রাইভেটে পড়ার ইচ্ছা নেই, আর হ্যাঁ আমি এই ইউনিট থেকে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, যদি ভাগ্যে থাকে তাহলে চান্স পাবো ইনশাল্লাহ, কষ্ট চেষ্টা করছি প্রচুর, বাট হ্যাঁ ঢাকাতে আসা হলে অফকোর্স সবার সাথে ঢাকা এফএম 90.4 এ, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, দেখা করবো, হ্যাঁ মোস্ট ওয়েলকাম ইস্পিতা, আপনি যখনই ঢাকা আসছেন আমি আপনার অপেক্ষায় রইলাম, আশা করছি এক্সাম দিতে আসলে অবশ্যই আমাদের ঢাকা এফএম 90.4 এ আসবেন এবং দেখা করে যাবেন, আপনার সাথে এক কাপ চা হলেও খাবো, আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন যাতে করে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি চলে আসে। আর বাই দ্য ওয়ে আজকে আমি একটা বিষয় একটু শেয়ার করি, এর আগে পাবলিকের সাথে আসলে আমারও একটা কানেকশন ছিল কুমিল্লা ইউনিভার্সিটি, যদিও আসলে এখন পাবলিকের সাথে কানেকশন নেই এখন প্রাইভেটে আছি, আসলে দুইটা ডিফারেন্ট লাইফ, বাট আমার যেটা মনে হয় যে পাবলিকই বেস্ট, পাবলিক লাইফটাই বেস্ট, অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটির আসলে একটা স্টুডেন্টের জন্য এটা একটা বিগ অপরচুনিটি, সো ভালোভাবে প্রিপারেশনটা নেন ইনশাল্লাহ, অনেক দোয়া রইল ইস্পিতা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে কিন্তু রূপা আছে, রূপা লিখেছে অসুন্দর জিনিসগুলো অতি পছন্দের মনে হচ্ছে, অপছন্দের মানুষগুলোকেও আপন মনে হচ্ছে, মূল্যহীন শহরটাকে অপরূপ মায়াবী লাগছে, নিঃসন্দেহে এটা বিদায় বেলা। ও হো, হ্যাঁ বুঝতে পেরেছি, বেশ ডিপ একটা কথা, তবে এটা এই ব্যাপারগুলো যে শুধু বিদায় বেলাতেই হয় ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হতে পারে সময়ের পরিবর্তন, ব্যাপারটা হতে পারে আপনার মন মানসিকতার পরিবর্তন, ব্যাপারটা হতে পারে প্রকৃতির পরিবর্তন। আমার যেটা মনে হয় অপছন্দের জিনিস যখন পছন্দের হয়ে যাচ্ছে, অপছন্দের মানুষ যখন পছন্দের হয়ে যাচ্ছে, তখন যেটা বুঝতে হবে যে আপনি আপনার লাইফের রিয়েল পজিশনে পা রেখেছেন, রিয়েল লাইফটাতে আপনি এন্ট্রি করেছেন এবং যে বাস্তবতা যেটা আছে সেখানেই আপনি আগাচ্ছেন। তো আমার যেটা মনে হয় এটা বিদায় বেলা না, অবশ্যই এটা একটা সুন্দর টাইমিং আপনার জন্য রূপা, সো নিঃসন্দেহে এগিয়ে যান, এটা কোনো বিদায় বেলা না,
ভালো থাকবেন আর হচ্ছে অনেক অনেক ভালো হবে, আমি এতটুকু বলতে পারছি আপাতত। রংপুর থেকে কিন্তু তুর্য যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি ভাই। ব্রাজিল এবার কিন্তু 7-0 খেয়েছে, মানে 7টা গোল খেয়েছে, আর এবার বিশ্বকাপ পর্তুগাল নিবে, কি রাগ করলা না? দেখা যাক, দেখা যাক কে নেয় কাপ। হ্যালো ভাই, কেমন আছো? আমি রিয়াদ, জয়েন হয়ে গেলাম সিলেট থেকে। রিয়াদ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রেশমি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি রংপুর থেকে। মানে সিরিয়াসলি, আমি চট্টগ্রাম থেকে রেশমি ছিল, মিরপুর থেকে রেশমি ছিল, এখন দেখছি রংপুর থেকেও রেশমি যুক্ত হয়ে গেছে। ভাই আপনার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রেশমির কথা মনে আছে? আচ্ছা, রেশমি মানে রেশমি নামটার সাথে আমার আসলে কি কানেকশন চলছে আমি নিজেও বুঝতে পারছি না, এত রেশমি কোত্থেকে চলে আসছে আমার লাইফে। যাই হোক, অনেক ধন্যবাদ রেশমি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রংপুর থেকে সিনহা, সিনহা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমরা আরো একটা গানে চলে যাব বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ইমরান মাহমুদুলের করা বলতে বলতে চলতে চলতে, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মিস্টার ওয়ার্ল্ড উইথ দ্য বিউটিফুল সেক্সি সফিস্টিকেটেড ফিফথ হার্ট।

Hello, my dear listeners. Welcome back again. This is RJ Rhythm here. আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. ও বন্ধুরা, আজ বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার মানেই কিন্তু আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ। বন্ধুরা, উইকেন্ড বাজ নিয়ে হাজির ছিলাম বিকেল 5টা থেকে এবং আজই কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাই কিন্তু আমাকে মেসেজ করছে, সবাই আমাকে লিখছে, ফেসবুকে কমেন্ট করছে। আসলে এত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই আমার সাথে যুক্ত আছেন, এর থেকে ভালো লাগার মতো বিষয় আমার মনে আর হতেই পারে না। যাই হোক বন্ধুরা, আমি যখন অফলাইন ছিলাম, গান শুনছিলাম আপনাদের সাথে বসে বসে, তখন আমি একটা নিউজ কিন্তু পড়ছিলাম, সেটা হচ্ছে সিচিন নিয়ে হচ্ছে আমি একটা নিউজ পড়ছিলাম সিচিনের ব্যাপারে। সো সিচিন নিয়ে যদি আমি আসলে কথা বলি, সিচিন মুভিটা, মানে সিচিনের যেই 9th সিরিজ যেটা ছিল আর কি, মানে 9 নম্বর যেই সিরিজটা ছিল, সেটা আমি জানি না কে কে দেখেছেন এখন পর্যন্ত। এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সিনেপ্লেক্সে কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু ছাড়া হয়েছে এবং অফিসিয়ালি কিন্তু দেখানো হচ্ছে। এবং সিচিন 9 এটা আমার দেখা শেষ। আর এই মুভিটা নিয়ে আসলে যে নিউজটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে এই নিউজটা, মানে এই সিরিজটাতে, মানে অর্থাৎ এই সিচিন 9, এটার মধ্যে যে ঘটনাটা আসলে তুলে ধরা হয়েছে, সেই ঘটনাটা কিন্তু আসলে সত্য একটা ঘটনা অবলম্বনে কিন্তু আসলে তুলে ধরা হয়েছে। বাট মানে আমি যদি বলি যে ঘটনাটা ভালো ছিল, যেই সিচিনের যে ঘটনাটা আসলে তুলে ধরেছে সিচিন 9-এ, এই ঘটনাটা খুবই সুন্দর একটা ঘটনা। সেটা হচ্ছে মানে একটা আমরা যে অলৌকিক যেই জাতিটা আছে, বা আমরা আসলে জিন জাতি বলতে যেটাকে বুঝি, বা ওই আধ্যাত্মিক লেভেলের শক্তি আমরা যেটা বুঝি আর কি, সেটা আসলে যখন ভর করে একটা ফ্যামিলির উপর, এবং সেই ফ্যামিলিতেই আসলে পরবর্তীতে আসলে পর পর পর পর সেই জিনের সাথে যে একটা কমপ্লিসিটি থাকে, এবং সেই ফ্যামিলিতে আসলে যেই পরবর্তী যে জেনারেশনগুলো আসে ম্যানুয়ালি বা কন্টিনিউসলি যেই এই প্রসেসটা হয়, সেই ব্যাপারটা আসলে এরকমটা আমরা সবসময় শুনেছি, বা এরকম ঘটনা আসলে অহরহ শোনা যায়। এটা যদি আমি বাংলাদেশ বলি, বাংলাদেশেও শোনা যাবে। এবং হচ্ছে মানে শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশে বেশ কিছু কান্ট্রি আছে, আর শুধু যে এশিয়ার কথা বা বাংলাদেশের কথা বলছি তা কিন্তু না, পুরো পৃথিবীতে আমি যদি এরকম ঘটনা নিয়ে আসলে রিসার্চ করি, এরকম ঘটনা কিন্তু অনেক আছে। আর ইন্দোনেশিয়ার এই স্টোরিটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এখানে মোটামুটি কিন্তু বেশ ভালো ভালো কাস্টও আছে। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, যে আসলে সিচিন মুভিটা ওইভাবে কাহিনীটাকে ফুটিয়ে তুলতে পারেনি, এবং হচ্ছে তাদের যেই মুভি প্ল্যানিং ছিল, বা মুভি মেকিং ছিল, বা হচ্ছে তাদের এডিটিং সব মিলিয়ে ঝিলে আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা একটু ডাউন খেয়ে গেছে, বা সিচিন 9টা আসলে আমার মনের মতো হয়নি। আমি যদি বলি যে আমি যদি মানে আমি যখন সিনেপ্লেক্সে গিয়ে এই মুভিটা দেখেছি, আমার টোটালি কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, আর এটাই সত্যি কথা। যাই হোক, আসলে এই নিউজটা পড়ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমি একটা মেসেজ পড়বো, তারপর আমরা গানে চলে যাবো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন, কে আছেন? সামারা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি সামারা, বেশ সুন্দর নাম। ভাইয়া, তোমার জন্য সব মেয়ে পাগল, সবাই তোমার সাথে প্রেম করতে চায়। তোমার তো এখন প্রেম করার বয়স নয়, তোমার এখন বিয়ে করার বয়স। বিয়েটা করে ফেলো ভাইয়া, জিনিয়ার সাথে তোমাকে খুব মানাবে। সিলেট থেকে সামারা, জিনিয়ার সাথে আমাকে মানাবে? এখন কি জিনিয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবেন নাকি, এরকম কিছু আপনারা ভাবছেন? আমি যা দেখতে পাচ্ছি, জিনিয়া এবং জিনিয়ার ফ্রেন্ড সার্কেল মোটামুটি ভালো একটা প্ল্যানিং নিয়েই নেমেছে, মানে আমার পিছনে ভালোভাবেই লেগেছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আরও অনেকেই যুক্ত আছে, সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো। তবে এখন একটা গানে চলে যাবো আমরা, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে আমাদের জন্য ঈশান মজুমদারের, যাবো যাবো মন, বেশ সুন্দর একটা গান। তো আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমাদের সাথেই যুক্ত থাকবেন বন্ধুরা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম কিন্তু ছিলাম বিকাল 5টা দিকে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঘড়ির কাটা দেখতে দেখতে 7:01 চলে এসেছে, শেষ ঘন্টায় চলে এসেছি। যে কোনো সময় হয়তো বা বিদায় জানাতে হবে, তবে আছে আপনাদের সাথে আরও অনেকটা সময় জুড়ে আছে আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন আমার সাথে। যাই হোক বন্ধুরা, একটু দেখে আসতে চাই আমার সাথে কে কে যুক্ত আছে এখন পর্যন্ত। প্রথমেই দেখতে পাচ্ছি সামারা লিখেছে রিদম প্রেম করে, কোথায় একটা স্যাচা চাইছে, কি স্যাকা চাইছে না কি স্যাচা চাইছে, আচ্ছা যাই হোক, তাই নাম্বার দিবে না রিদম। না না না, এরকম কিছু না, এরকম কিছু না। আমার নাম্বার, আসলে নাম্বারটা দেওয়াটা স্বাভাবিক, এটা সবাই বুঝতে পারছেন যে নাম্বারটা দেওয়াটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। হাই রিদম ভাই, প্রথম টেক্সট করলাম, বিগ ফ্যান ভাই, আমি সৃজন সিলেট থেকে। আচ্ছা ভালোবাসা কি অন্যায়, তোমার অপিনিয়ন কি? বাই দ্য ওয়ে রেগুলার লিসেনার, লর্ডস অফ লাভ রিপ্লেস। ভালোবাসা অন্যায় না, ভালোবাসাটা আসলে, ভালোবাসাটা অন্যায় হয় কখন, ভালোবাসাটা অন্যায় হয় জানেন, যখন হচ্ছে আপনার ভালোবাসাটা মানে একটা পারফেক্ট পজিশনে, একটা পারফেক্ট প্লেসমেন্টে আপনি যখন ডেলিভার করতে না পারবেন, সেইটা আমার মনে হয় যে সেটা আসলে একটা অন্যায়। কজ ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, এটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত বা হচ্ছে প্রাকৃতিক একটা অনুভূতি বা হচ্ছে প্রকৃতি প্রদত্ত একটা অনুভূতি। তো এই অনুভূতিটাকে আসলে যদি আপনি ভালো জায়গা মতো নিতে পারেন বা একটা ভালো প্লেসে বসাতে পারেন, যদি আপনি সেই ছকটাকে সুন্দরভাবে পূরণ করতে পারেন, তাহলে এটা টোটালি অন্যায় না, এটা একটা ব্লেসিং। আর যদি আপনি ভালোবাসাটা ভুল জায়গায় দেন এবং ভালোবাসাটা যদি ভুল মানুষের জন্য হয়, ভুল প্লেসমেন্টে হয়, তাহলে এটা একটা অন্যায় হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। লর্ডস অফ লাভ, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে রেগুলার লিসেনার নাকি আপনি, অনেক অনেক খুশি হলাম, খুব খুশি হলাম যে আপনি আমাকে লিখেছেন সৃজন। তারপর দেখতে পাচ্ছি আছেন কে আছেন, আকলিমা আছে, ভাইয়া আপনার মুখে মুখো সিলেটি সিলেট মাত নো যায় সুন্দর লাগে, লাগের নতুন মাত হিকরা বেবি, আপনি বললেন তাই আবার দিলাম SMS, থ্যাংক ইউ SMS পড়ার লাগি আকলিমা। না আমি সিলেটি ভাষা ধরে ফেলবো, সিলেটি ভাষা খুব জলদি ধরে ফেলবো। আকলিমা অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। শাহিদা চিটাগাং থেকে, শাহিদা ওয়ালাইকুম আসসালাম, আশা করছি ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি কে আছেন, এবার আর্জেন্টিনা ফিফা কাপ নিবে, ব্রাজিল 7-up খাবে আবারও আর্জেন্টিনার কাছে। দেখা যাক দেখা যাক, এখন কিছু বলছি না, এখন কিছু বলবো না, সময় হোক, সময় হলে পুরোটা দেখা যাবে কি হয়। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, রিদম ভাই বিগ ফ্যান, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। আপনি আমাদের ফ্যান না, আমি আবারও বলছি আপনারা কেউ আমার ফ্যান না, আমি আপনাদের সবার ফ্যান। আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সুমাইয়া আছে আমার সাথে, আই লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু মাই ফ্রেন্ড, লাভ ইউ টু। সুমাইয়া লিখেছে কোথায়, কি আচ্ছা বিয়ে করবে আমাকে, আচ্ছা ঠিক আছে ফাইন। সুমাইয়া আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমাকে বিয়ে করতে কেন, মানে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন, সেই ব্যাপারটা আমাকে আগে একটু বলেন, এক্সপ্লেন করেন। যদি দেখি যে হ্যাঁ আপনার রিজেন্ট আমার ভালো লেগেছে, তাহলে দেখা যাক সুমাইয়াকে বিয়ে করে ফেলবো, দেখা যাক। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, আমার সাথে আছেন, আমার সাথে আছেন, আমার সাথে আছেন কে আছেন, শিফা যুক্ত আছেন, শেফা শেফা, আচ্ছা শিফা শেফা, সুমাইয়া শেফা তো আরেকজন, শিফা যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আপনার প্রেমে পড়েছি ভীষণ ভাবে, আচ্ছা তাই নাকি, আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, দিন নেই রাত নেই সবসময় আপনাকে নিয়েই ভাবছি, রিদম আই লাভ ইউ, রিদম লাভস ইউ টু, এবং সবসময় আমাকে নিয়ে ভাবছেন, এটা আমার মনে হয় এটা আসলে একটা অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য বা আমাকে আসলে এতটা ভালোবাসার জন্য। যাই হোক আমরা আর একটা গানে চলে যাই বন্ধুরা, আরও অনেক মেসেজ আছে, আমি আবারও আসবো, আবারও মেসেজ পড়বো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে রিকির করা একটা গান, যেটা হচ্ছে দেখো বৃষ্টি নেমেছে অ্যালবামের, বন্ধু আইলা আমার ঘাড়ে, বেশ সুন্দর একটা গান।
আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: from the show Bender Gun Shurun. Ben Beef said.
1: Mark, hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত দশটায় শুনুন ঢাকা এফএম 90.4
2: স্যার আসবো
3: আসুন
2: জি স্যার স্যার ডেকেছেন স্যার
3: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
2: জি স্যার
3: সেটা কেন হলো না
2: না স্যার মানে স্যার
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
3: তাহলে কি এভাবেই চলবে
4: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দিস ইজ আর জি রিদম হিয়ার। এখন পর্যন্ত আছি আপনাদের মাঝে, সেই বিকেল 5টা বাজে কিন্তু হাজির হয়ে গেছিলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আশা করছি আজকের এই বিকেলটা সবার অবশ্যই ভালো কেটেছে, সুন্দর কেটেছে, এবং আমরা এই এতক্ষণ ধরে যে প্লেলিস্টে যে গানগুলো শুনছিলাম সব আপনাদের পছন্দেরই গান। আশা করছি গানগুলো সবার ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছেন গানগুলো। যাই হোক, একদম আসলে দেখতে দেখতে কিন্তু সময়টা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আমাকে হয়তো বা যে কোনো সময় বিদায় জানাতে হবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে। আমি একটু দেখে আসবো আমার সাথে কে কে যুক্ত ছিল। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইস্পিতা যুক্ত আছে। রিদ ভাই, ইশ্ক সংটা শোনাইলে খুব শোনালেন না, খুব দুঃখ পেলাম। আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আর পছন্দের গান শোনানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ঢাকা এফএম 90.4 থাকতে পারেন। আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসলে আমাদের প্লেলিস্টটা কিন্তু সাজানো থাকে সবসময়। আচ্ছা, তারপর সিয়াম যুক্ত আছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি। আমার সাথে সুমাইয়া আছেন, সুমাইয়া ইসলাম চৈতি আছে আমার সাথে। কোথায়? আমি তোমাকে ভালোবাসি রিদম, রংপুর থেকে। আচ্ছা, রংপুর থেকে সুমাইয়া অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আলামিন আছে যুক্ত সিলেট থেকে। অনেক অনেক ধন্যবাদ আলামিন ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনার মন খুব খারাপ কেন, মন খারাপের কারণটা কি, কারণটা শেয়ার করেন অবশ্যই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় রূপন্তী চৌধুরী নিশা কিন্তু এখন পর্যন্ত আছে। ছেলে খুঁজছি না, শুধুমাত্র আমি আর্মিতে যোগ দিব, তারপর ছেলে খুঁজবো আর্মি থেকেই। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। যাই হোক, বেশ ভালো লাগলো, আশা করছি আপনার এই ড্রিম খুব জলদি পূরণ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে আলো যুক্ত আছে। কেমন আছেন রিদম ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি রেশমি যুক্ত হয়ে গেছে মিরপুর থেকে। কি সুমাইয়া, সরি, কি তুমি সুমাইয়াকে বিয়ে করবে? তাহলে আমার কি হবে? মিরপুর থেকে রেশমি। আচ্ছা, সুমাইয়াকে বিয়ে করব ব্যাপারটা আসলে কি বলবো, মানে সুমাইয়া দেখলাম যে মানে আমাকে বিয়ে করার জন্য খুব উঠে পড়ে লেগে আছে, তো তাই ভাবলাম আর কি। আচ্ছা, তারপর দেখতে পাই আর রেশমি অনেক অনেক ধন্যবাদ। রেশমি যদিও একদম শেষ পর্যায়ে এসেছেন, তবে খুব আগে চলে এলে হয়তো বা খুশি হতাম। আচ্ছা, তারপর আর রেশমি আপনি মাত্র এসেছেন, রেশমি নিয়ে আমরা তখন গল্প করছিলাম যে আমার চারিদিকে রেশমির এত আনাগোনা দেখতে পাচ্ছি, যে রেশমি নামটা আসলে আমার লাইফ থেকে কোনোভাবে মানে মুছে যাচ্ছে না, মানে কোনোভাবে এত চেষ্টা করছি কিন্তু মুছা পসিবল হচ্ছে না। রংপুর থেকে রেশমি ছিল আমার সাথে, চিটাগাং থেকে রেশমি ছিল আমার সাথে, মিরপুর থেকে রেশমি আছে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি সাদিয়া আফরিন সুমাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। অনেক অনেক ধন্যবাদ সাদিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। ভাইয়া, আমারও নামের পরে খন্দকার আছে। আচ্ছা, সিনহা খন্দকার, বেশ বেশ ভালো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সামারা যুক্ত আছে, একজন কোথায়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে শারমিন কিন্তু এখন পর্যন্ত আছে। শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আচ্ছা, যায়ও না জানু গো, ও জানু, যায়ও না মোড়ে ছাইরা, জানু গো তুমি চলে গেলে, জানু ও জানু একা হয়ে যাবো গো, কেমন দিলাম শারমিন। হ্যাঁ শারমিন, বেশ ভালো। আসলে সবসময় এরকম বেক করলেই হয় না, ভালোবাসার ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসার ব্যাপারটা রেখে দিতে হয়। সো এই তো, আমার মনে হয় যদি রাখতে পারে মানুষ তাহলে তো বেশ ভালোই। জানু, তোমার ফ্রেন্ডের মাঝে একজনকে বেছে নিবে মানে কি? তুমি না বলেছো সবাইকে তুমি তোমাকে ভাগ করে দিবে, কাউকে দিবা হাত, কাউকে পা, আবার কাউকে মাথা। আমি তো তোমার মাথা নিব সেই দিন বলেছিলাম, এখন তো আমি তোমার মাথা নিয়ে বসে আছি শারমিন। শারমিন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। না, যা দেখতে পাচ্ছি আসলে তাই মনে হচ্ছে, আমাকে ভাগাভাগি করেই দেওয়া লাগবে। রিদম ভাইয়া, আই লাভ ইউ টু ম্যান, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সীতা যুক্ত আছে আমার সাথে। আসলে আমার কি মনে হয় জানেন দাদা ভাই, আমি কখনো আপনার বন্ধু হতে পারিনি, হয়তো আপনার বন্ধু হওয়ার যোগ্যও নই। জানেন, আমার জীবনে সুখের চেয়ে দুঃখ, হাসির চেয়ে কান্না, আনন্দের চেয়ে বেদনা আর যন্ত্রণা খুব বেশি, এর মধ্যেও শান্তি খুঁজে পেয়েছিলাম আপনাকে বন্ধু করে পেয়ে। আসলে আমার সব ভুল, না না ব্যাপারটা আসলে এরকম কিছু না, রিদম সবসময় ছিল, রিদম আছে, রিদম সবসময় থাকবে। রিদম যাকে একবার বন্ধু ভেবেছে বা বন্ধু ডেকেছে, রিদম তাকে আসলে ছেড়ে কখনোই যাচ্ছে না। সো আমার মনে হয় এখানে মন খারাপের কিছুই নেই। শ্রীতা, আপনি এসেছেন, আপনি আমাকে দাদা ভাই ডেকেছেন, আমি আছি, সবসময় আছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আই লাভ ইউ, লাভ ইউ টু। তারপর দেখতে পাচ্ছি সুইটি আছে আমার সাথে। আচ্ছা, সুইটিও নাকি আমাকে বিয়ে করবে, ফাইন। সবাই যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি আমি কি করবো, আমি কোথায় যাবো, আমাকে একটু বলেন। আচ্ছা ভাইয়া, আমি ফারিহা বলছি,
ওই তোর মায়াবী চোখ গানটা প্লে করবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে, হ্যালো ভাইয়া, প্রতিদিন শুনি, অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রতিদিন শোনার জন্য এবং সবসময় যুক্ত থাকার জন্য সাহিদা। তারপর দেখতে পাচ্ছি আরও একজন বিয়ের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা সবাই যদি বিয়ের প্রস্তাব দেন তাহলে কিভাবে হবে? যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি। আমরা একটা গানে চলে যাই বন্ধুরা, আমরা বকুলফুল গানটা শুনবো, জলের গানের গানটা অপেক্ষা করছে আমাদের জন্য। এত কথা না বাড়িয়ে গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি, হয়তো বা বিদায় মুহূর্তে আসবো। তো চলেন এখন আমরা সোজা গানে চলে যাই।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে চলে এলাম আজকের উইকেন্ড বাজার অনুষ্ঠানের। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য, ঢাকা এফএম 90.4-এ। আশা করছি বিকালটা সবার সুন্দর কেটেছে। খুবই বৃষ্টি ভেজা একটা বিকাল ছিল এবং দেখতে দেখতে কিন্তু বৃষ্টি ভেজা সন্ধ্যাও হয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর একটা সময় কেটেছে এবং আপনারা সবাই যুক্ত ছিলেন, সবাই লিখেছেন, সবাই মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর খেলার কথা যদি একটু বলি, শেষ পর্যায়ে একদম যেহেতু চলে এসেছি, রাতের বেলা একটা খেলা আছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকা আর হচ্ছে চেক প্রজাতন্ত্র একটা খেলা। তারপর হচ্ছে রাত 1টা বাজে কিন্তু আজকে সুইজারল্যান্ড আর হচ্ছে বসনিয়ার খেলা আছে। দেন রাত 4টা বাজে কিন্তু আবার হচ্ছে কানাডা আর কাতারের খেলা আছে। সকাল 4টার দিকে কিন্তু মেক্সিকো আর হচ্ছে সাউথ কোরিয়ার খেলা আছে। তো আশা করছি অবশ্যই সবাই খেলাগুলো দেখবেন এবং সবার সাথে আবারও আগামীকাল মানে আগামী অনুষ্ঠানে এই খেলাগুলো নিয়ে গল্প গল্প কথা বলবো। আর যাওয়ার আগ মুহূর্তে একটু দেখবো আমার সাথে কে কে ছিলেন। নোমান আছে দেখতে পাচ্ছি আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সীমান্ত আছে নকরেক থেকে, সিলেট থেকে, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মারিয়া মাহি রংপুর থেকে যুক্ত আছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর কোথায় কেমন? আমার এইচএসসি এক্সাম কিছুদিন পর, তাই দীর্ঘ 6 ঘন্টা স্টাডি করার পর তোমাকে শুনতে চলে আসলাম। আর একটা কোয়েশ্চেন, তুমি তো নর্মালি অনেক কিউট করে কথা বলতে পারো, বাট কিউট স্টাইলে ঝগড়া করতে পারো কি? অনেকক্ষণ পড়লাম তাই আর একটু ঝগড়া করতে ইচ্ছে করছে, বাসায় কেউ নেই তাই তুমি এখন লাস্ট হোপ। আচ্ছা আচ্ছা মারিয়া মাহি, ঠিক আছে, সুইট করে কথা বলতে পারি। ঝগড়া জাতিতে আসলে তেমন একটা পারদর্শী না আমি, মারামারি হলে ডিফারেন্ট হিসাব। যাই হোক, তারপরও অনেক অনেক ধন্যবাদ। যদি একদম শেষ পর্যায়ে এসেছেন, যদি একটু আগে চলে আসতেন তাহলে হয়তো বা আপনার সাথে মারিয়া একটা কথা কাটাকাটি বা একটা ঝগড়া আমরা করেই ফেলতাম পার্সোনালি, আর কি আমি আর কি করে ফেলতাম। যাই হোক, বিদায় মুহূর্তে চলে এসেছি, বিদায় নিতে হবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে আমার সাথে কি আছে, আমার সাথে দেখতে পাচ্ছি আছেন বিপাশা আছে আমার সাথে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বিপাশা, সুন্দর পুরুষ, আপনাকে বেশ ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন মনীষা রয়। আচ্ছা, আপনাকে বিয়ে করার স্বপ্ন কখনো পূরণ হবে না? না, এটা পূরণ হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে আমি এসব থেকে মোটামুটি অনেক দূরে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি নুসাইবা আছে আমার সাথে। দেখতে পাচ্ছি নুসাইবা, ও বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। একদম শেষ পর্যন্ত কিন্তু চলে এসেছি আজকের মেসেজ। আশা করছি সবার মেসেজই মোটামুটি পড়া হয়েছে, কারো মেসেজই আজকে বাদ দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা অনেক কিছু নিয়ে আজকে গল্প করছিলাম, খেলা নিয়ে কথা বলছিলাম, তারপর হচ্ছে আমরা কোথায় মুভি নিয়ে কথা বলছিলাম। আশা করছি আজকের উইকেন্ড বা সবার ভালো কেটেছে এবং অবশ্যই এই সুন্দর একটা বিকেল ভালো কেটেছে। আর হচ্ছে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি শারমিন যুক্ত হয়ে গেছে আমার সাথে, আলিশা ইবনে যুক্ত হয়ে গেছে আমার সাথে, রেশমিও যুক্ত আছে। রেশমি লিখেছে আমিও তোমাকে বিয়ে করবো। আর রেশমি, হ্যাঁ চলে আসেন সবাই গণহারে, আমাকে একবার করে বিয়ে করবেন, ঠিক আছে। আলিশা ইবনাত আলো আছে আমার সাথে দেখতে পাচ্ছি। শারমিন লিখেছে জানো একটা কথা কি জানো, আমরা যাকে চাই তাকে পাই না আর যাকে চাই না তাকে পাই। জানো আমার মনে হয় রেশমি নামের ভিতরে এক বিচ্ছেদের কথা লুকিয়ে আছে যা তোমাকে এখনো পিছু টানে। শারমিন, না না আসলে ব্যাপারটা এরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে রেশমি নামটার সাথে একটা মানে একটা থাকে না কনফ্লিকশন বা একটা কি বলবো এটাকে, যেটাই হোক মানে রেশমি নামটা আমি দেখতে পাচ্ছি চারদিক দিয়ে খুব প্রেশারাইজ করছে আর কি। আর হ্যাঁ, এটা এটা এটা ঠিক যে আসলে আমরা যাকে চাই তাকে কখনো পাই না, আর যাকে না চাই সেই আসলে লাইফে আসে। যাই হোক, শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যাওয়ার আগ মুহূর্তে যেহেতু বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, আমরা খেলা নিয়েও কথা বলছিলাম, আমরা এখন বিদায় জানাবো আপনাদের বিশ্বকাপের এই 2026 বিশ্বকাপের গানটা দিয়ে, যেটা শাকিরা আর হচ্ছে বানার বয় করেছে একসাথে, দায়ী দায়ী খুব সুন্দর একটা গান কিন্তু করেছে। সো এই গান দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে শোনা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো দিনে। তো আজকের মতো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। আরও একবার বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 সাথেই থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনারা
2: শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: 9.4 FM।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, সংসদে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 2 থেকে 2.5 বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিরা। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10:00 চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং 1:00 সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাঁকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
3: এসএসএফ কে আরো কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রুঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব।
1: প্রতিষ্ঠার পর থেকে এসএসএফ এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে তারেক রহমান বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। এসএসএফ এর গোপনীয় কার্যপদ্ধতি ও নির্দেশিকা রেড বুকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2002 সালের পর রেড বুক পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক ও সময় উপযোগী করা হয়েছে। এটি এসএসএফ এর কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম বলেছেন, বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় বসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সংসদকে জানান, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের মধ্যে সার, বীজ, বিভিন্ন কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করছে। এদিকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে জানান, জাতীয় সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালী বিধিতে আর নেই। স্পিকার আরও বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোন সংসদ সদস্যের সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে 2006 সালে বিধিটি সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। তিনি জানান, এর মাধ্যমে জাতীয় সংসদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। রেল সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশে মনোরেল হবে, এতে রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদ্মার রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, কাজের সময় অতিরিক্ত মাটি সরানোর কথা থাকলেও সে সময় সেটি না করায় এখন মাটি সরানো হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা আর স্বশাসিত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বাংলাদেশে আলোচনা বহুদিনের। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক আইন এবং পেশাগত নিরাপত্তাহীনতার অভিযোগের মধ্যেই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদপত্র, টেলিভিশন, মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগ গণমাধ্যমের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং একজন সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে।
5: সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব।
4: মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে অঙ্গীকার করেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম, আর সেই লক্ষ্যেই স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
5: আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব, এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম।
4: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গণমাধ্যমকে সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে দেখতে চায় সরকার। একই সঙ্গে তিনি প্রস্তাবিত কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিতামূলক করার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তার উপস্থাপিত রূপরেখার ভিত্তিতে সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, মালিক পক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া ও নিজেদের সুপারিশ তুলে ধরেন। মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদক বৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি আজ লালমনিরহাটের আদিতুমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ করতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার বিধান চন্দ্র দায় স্বীকার করেছেন। শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী 20 জুলাই SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রশ্ন ফাঁস বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
6: ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20 জুলাই, 2 মাসের মধ্যে। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই SSC এবং SSC পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং আগাম আমরা 1 বছর আগেই SSC এবং SSC পরীক্ষার সময়সূচি আমরা ঘোষণা করেছি।
1: শিক্ষামন্ত্রী জানান, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী 28 ও 29 জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, গত 4 এপ্রিল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতা আগামী 20 জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে স্পোর্টস ও কালচার এবং ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস এবং আনন্দময় শিক্ষা এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নামে দুটি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: মধুমাস এলেই যেন বদলে যায় বাংলাদেশের প্রকৃতি। গাছে গাছে ঝুলে থাকা সোনালী আম, সুগন্ধ ছড়ানো কাঁঠাল, রসালো লিচু আর নানান দেশীয় ফলে ভরে ওঠে চারপাশ। একসময় মৌসুমি খাবার হিসেবেই পরিচিত ছিল এসব ফল, তবে এখন দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম ফল চাষ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলকে শক্তিশালী রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর আমারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হওয়া 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026-এর উদ্বোধন করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষিকে কেন্দ্র করেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বছর ব্যবধানে প্রায় 10% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
8: অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা বা কৃষিকে নিয়ে আমাদের মূল পরিকল্পনা। ফল বাংলাদেশের ওয়ান অব দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা।
4: মেলায় সবচেয়ে বেশি নজর কাটছে দেশীয় ও প্রায় হারিয়ে যেতে বসা নানা প্রজাতির ফল। প্রদর্শনীর পাশাপাশি চলছে সরাসরি বেচা কেনাও। বাজার দরের তুলনায় কম দামে ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে।
9: অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে।
10: এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি করা হয়েছে। গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই।
11: সকল প্রকার ঔষধি গুণাগুণ আমাদের মানে খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি। আর
4: সংশ্লিষ্টদের মতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মানের সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড চেইন ও রপ্তানি অবকাঠামো শক্তিশালী করা গেলে বাংলাদেশের ফলই হতে পারে আগামী দিনের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতাও কামনা করেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকটি ডিজিটাল পদ্ধতিতে ইংরেজি ও ফার্সি ভাষায় স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ আজ এই খবর নিশ্চিত করেন। আরো শুনুন প্রতিবেদনে।
13: মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক 14 দফা শান্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তিতে ডিজিটালি স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের বিষয়টি উভয় দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফ্রান্সে চলমান G7 সম্মেলন শেষে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশ ভোজে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চুক্তি সইয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে। একই সাথে বন্ধ থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে ভূমিকা রাখবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইসলামাবাদ সমঝোতা স্মারক এর চূড়ান্ত খসড়ায় সই করেছেন। তিনি আরো বলেন, এখন সবচেয়ে বড় বিষয় হল চুক্তিটি বাস্তবে কিভাবে কার্যকর করা হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই ভার্সাই প্রাসাদে নথিতে সই সম্পূর্ণ করা হয়। অবশ্য ইরান জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে চূড়ান্ত চুক্তির বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চুক্তি সইয়ের পর এখন উভয় দেশের হাতে 60 দিন সময় রয়েছে চূড়ান্ত সমঝোতা সম্পূর্ণ করার জন্য। এর আগে গত বুধবার মার্কিন কর্মকর্তারা এক কনফারেন্স কলে এই চুক্তির বিভিন্ন ধারা পড়ে শোনান। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই চুক্তির ঘোষণা দেন, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
7: এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থকারী পাকিস্তান এবং কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসবে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত ১টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় কানাডার ভ্যানকুভারে কাতার স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় জাপুপানে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১০টায় চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং রাত ১টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। খবর শেষ হলো।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: FM 90.4. English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটু বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইবো যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইবো যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্স্যাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাস করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে SSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি, ম্যাট্রিক পাস বা
1: SSC। জি,
2: SSC বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাশ করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাশ করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাশ করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাশ করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে। আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও, সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন যার মতো, যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সিফাত, আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবন ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু, এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে কর, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাশ করেছে, বলছে আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তাই, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএম এর কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি। আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি, হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ। এটিএমস যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে, আজও আছে আপনাদের ভালোবাসায় এটিএমস যা সততার সাথে পরিচালিত। আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানি, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিং, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকের বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বারটা আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তখন টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলে আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে স্যার আপনি ব্যক্তিগত মনে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স, অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকাতে আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে। এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল।
1: একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো এটা রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে অনেকেই মনে করে দাখিল আলিম করেছে তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য

হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের, চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মানিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মানিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মর্যাদা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি, এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে, স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষগুলোর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না। তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমএস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানে, ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া অনেক কিছু, তো অনেকের আবার তো লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যার কে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন, এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো কিন্তু সে বুঝে নাই ভালো মতো, আপনি তো তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে,

0: দ্বিতীয়বার আবার কোর্সটা করো ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তাহলে আবার করো। এইভাবে দশবার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে গড়ে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কে মেনে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন, আপনাকে মনে হয় এটা সম্ভব?
1: স্যার
0: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে লাঞ্ছিত করতে সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায় তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটি স্পষ্ট কথা যারা আল্লাহর পথে আছে সংগ্রাম করছে চেষ্টা করে যাচ্ছে তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি এই জন্য বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ একটা সময় এরকম আছে দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে কিছু কিছু ডাউন আছে। মনে রাখবেন কোনো বিজনেসেই কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না, একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সময় ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না আবার আমার এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টর এই জন্য মানে তার এলাকা শরীয়তপুর, তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহ কি আমাকে একটু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবচার করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তারা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদেরকে মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস যদি আপনার মধ্যে চেপে বসছে, শয়তান পেয়ে গেছে, বলো শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ, শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা, শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা, হতাশা হলে সে নামাজ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই জানে না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাআল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করে তোমার ওয়াইফ, তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকার সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো ওখানে, তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই মিলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো, দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7, আল্লাহ তাআলা বলছেন যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো, দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি, তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আসে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না, তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএমস এর সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর মানু, আমি আমার ব্যক্তিগত নম্বরটাই দিচ্ছি 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএসও করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যান্সারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
0: আমি বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই, এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমনকি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার, আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম, সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে, আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
1: জি,
0: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না, আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল জিরো থেকে শুরু করো। আচ্ছা, তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএমসে, যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না, আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি। আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার, আমি একটু সরাসরি এটিএমস এর থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএমস এ যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক, আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে, এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে, স্যার আমি তো, আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সবটা দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএমসি আর এখানে থাকাও সম্ভব না, আমাদের থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে, তখন বলছে, স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করবো, এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি, রাতে কখন? সাতটায় পারবে? সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, 9টা থেকে 10:30 পর্যন্ত, এই সময়টা ওনাকে বলেন সপ্তাহে তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার, এটুকু ম্যানেজ করতে পারবো।
1: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার। সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
0: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি
0: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসছেন আইএলটিএস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু উসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আমার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
1: আচ্ছা,
0: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি তো বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন। উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব? তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যাচ্ছে উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি। বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে। আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব। বলছে আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই। এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত
1: জি,
0: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটাই ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোদিনই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন এটা ইবাদত। তো উনি বললেন যে এটা আমি করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানেই। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন। কিন্তু একটা প্রতিষ্ঠানের তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয় করেছেন, দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না। অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন, তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে হ্যাঁ এবং অ্যাক্টিভ থাকে তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। এবং প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
1: আচ্ছা,
0: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 400,000 টাকা কেটে রাখবেন, 400,000 টাকা কেটে রাখবেন? আমি প্রত্যেকে বলছি স্যার ভিসা না হলে ওরা 400,000, কারোর কাছে 450,000 দিয়েছে, হচ্ছে 1,800,000 ফেরত দিয়েছে, হচ্ছে 600,000, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। স্যার কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তো আমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17,00,000 টাকা দিয়েছে, 17,00,000 টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাথে ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে, অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ক পারমিট হয় না। এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও না একটা মানে ফাঁদ। তারপরে বললো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তখন কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো, স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17,00,000 থেকে মাত্র 5,00,000 ফেরত দিবে, বাকি নাকি 11,00,000 খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি, এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি, আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27, আবার বলছি 01-321-18-11-27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব। অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
0: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন। যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএসে কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে। যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এক্ষেত্রে করাই দিচ্ছি, বিচার হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্টে অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সদু সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না? একটা গুড নিউজ, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করার সুযোগ পাচ্ছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিটের মতো কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও, অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে হচ্ছে, 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করে সে ভালো হতে পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে, সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলো স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস, আইএলটিএস 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটা গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মনে হয় এই বছর, গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখানেই ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু ক্লাস ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করতে ইন্ডিয়াতে চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না। তেমন আমি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্য জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না। এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না। আমি বললাম কেন আপনি এই মাস্টার্স গুলো করেছেন, মাস্টার্স তো দেখালেই যাবে না, দেখালেই তো বিষয় হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও খুব কষ্ট মানে বলো কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ। অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা, যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেত, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে। তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস 7 পেলেই। সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএম থেকে যখন এইটুকু করেছ, ডিজিটাল মার্কেটিং করেছ, ইনকামও করছো, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে ক্ষেত্রে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএম চার্জ ছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরও অবশ্যই আমি আমার জি জি জি সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারে এই সময় শেষ আমাদের।
0: শেষে বলবো যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না আসমানে হয়, এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো যে ধর্মেরই হোক না কেন, সে যেন দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93, এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খয়ের,
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফ এম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফ এম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: আমরা মনে করি যে লাইফটা আসলে খুব সুন্দর, মানে আমরা
1: সুন্দর কি না কেমন যেন একটু
0: মানে যেটা হয় যে মানে চান্স পেয়ে গেলাম কি নো, আপনাকে এতগুলো এতগুলো এক্সাম দিতে হবে, ডেঞ্জারাস গুড নিয়ে আপনাকে এক্সাম দিতে হবে মিনিমাম 75, আপনি কিভাবে খাচ্ছেন কিভাবে হাঁটছেন, আপনার নেল পালিশের কালার, আমাদের দুইটা কালার ছিল, একটা হচ্ছে পিঙ্ক পার্পল।
1: আপনি নরমাল যেভাবে হাঁটেন আর কেবিনে যখন আপনি অ্যাটেন্ড করেন আপনার গেস্ট দেখে তখন কি একই রকম করে
0: না, একদম হাঁটা দুইটা ডিফারেন্ট,
1: ওটা ডিফারেন্ট। টিং টং আমি তো ইংরেজি বাংলা
0: আমি অপরচুনিটি করতে পারি
1: ঠান্ডা লাগতেছে আর ভয় লাগতেছে যেভাবে প্লেন বাম্পিং করতেছে, আমার মনে হচ্ছে প্লেন মনে ভেঙে যাবে, অনেক অনেক নার্ভাস ফিল করতেছে, মরে যাবো টাইপ ফিল আসতেছে। মানে কিভাবে রিল্যাক্স হবে একটু দেখাবেন,
2: ব্রিদ ইন ব্রিদ আউট।
1: আমি কি এটা ডিকি করতে পারবো? ওকে
0: ওকে একটু দেখেন আপনি, আমি আপনাকে
1: একটা ভয় লাগতেছে মনে হচ্ছে মরে যাবো টাইপ ফিল করছি।
0: তুমি এটা হবে না, আমরা পুরো সেফটি সিকিউরিটি নিয়েই আছে, আপনি একদম সিকিউর জোনে আছেন, ডোন্ট ওয়ারি।
1: আপনি কি কিছু সময় জন্য একটু বসতে পারেন আমার সাথে একটু গল্প করলে?
0: স্যার স্যার এই যে আমি আমি দাঁড়িয়ে আপনার সাথে গল্প করতে পারবো, কারণ আমাদের প্যাসেঞ্জার সাথে বসা করবো। বাংলাদেশ
2: কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো, শুধু পিঙ্কি না গুরু তো অবশ্যই আছেন, আর তার পাশাপাশি একদম সুন্দর
1: রসও করাটা স্পষ্ট করে বল
2: গুরু,
1: আবার
2: গুরু
1: গুগল আবার থেমে যাস না বল।
2: আমাদের সাথে আছে আমাদের প্রাণ প্রিয় জান প্রিয় গুরু।
1: আচ্ছা হয়েছে, তারপর দেখবি যে
2: একটু প্রেশার দিলাম,
1: বেশিরভাগ কমেন্টস এ দেখবি যে গয়ের পর রস দেয়।
2: না না না আমি একটু প্রেশার দিয়ে বললাম, আবারও বলছি আমাদের সাথে আছে আমাদের প্রাণ প্রিয় গুরু এবং তার পাশে খুব অ্যামেজিং ড্যাশিং একজন গেস্ট আছে, আজকে আপনারা দেখলেই তাকে বুঝবেন কতটা সুন্দর এবং কতটা বিউটিফুল, এটা আমি একটা মেয়ে হয়ে বলছি, বাকিটুকু গুরু বলে দিবে। যাই হোক, প্রতি বৃহস্পতিবার তো চলে এলাম আমরা ভালোবাসার বাংলাদেশ নিয়ে, নতুন একটি গল্প নতুন একটি রাত, এবং আজকে বৃহস্পতিবার রাতটা নিশ্চয়ই আপনাদের ভালোভাবে কাটবে এই জন্যই আমরা এসছি। তো এর আগে যেটা বলবো, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনাদের কথাগুলো জানিয়ে দিতে পারেন, এবং আপনারা যদি আমাদের এই শোতে আসতে চান সেখানেও লিখে ফেলতে পারেন, ঠিক আছে? আর facebook.com/ilovedhakafm পেজে তো আমরা আছি, লাইভ হয়ে আছি, এবং তার পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলেও লাইভ আছি। বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং জানিয়ে দিতে হবে আপনাদের মনের কথাগুলো, এবং আপনারা কমেন্ট করে আমাদের সাথে থাকতে হবে এবং হচ্ছে শেয়ার করে দিতে হবে বেশি বেশি, ঠিক আছে গুরু?
1: না এবারও হয়নি। ওকে থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন, বাট বিফোর উই স্টার্ট একটা গেম দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আর একটু কিছুক্ষণ পরে গিয়ে আমাদের গেস্টের যে প্রফেশন সেটা আমি রিভিল করব, তার আগে আপনাদেরকে গেস করতে হবে যে অ্যাকচুয়ালি কোন প্রফেশনের সাথে তাকে বেশি মানানসই হয় এবং অ্যাকচুয়ালি কোন প্রফেশন সে বিলংস করে। তার আগে আপনারা একটু দেখে নেন তাকে,
2: ইনফ্লুয়েন্সার
1: না, তুমি তোমার মতো বললে
2: হ্যাঁ, মানে এখন কেউ একজন তো আনসার দিতে হবে,
1: যেমন
2: দিলাম ওরা কমেন্ট করতে
1: থাকবে, আমি কমেন্ট সেকশনে দেখব ফার্স্ট কমেন্ট যার সঠিক হবে তাকে আমরা স্পেশাল একটা গেস্ট, মানে স্পেশাল আমাদের ভিউয়ার হিসেবে তাকে আমরা ট্রিট করব, এবং তার নামটা নেক্সট প্রোগ্রামে আমরা এখান থেকে কথা বলার চেষ্টা করব প্রয়োজনে। সো আমরা এখনই আপনাদের কাছ থেকে কমেন্টস নেওয়া শুরু করলাম, আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করতেছি যে অ্যাকচুয়ালি কোন প্রফেশনে তিনি বিলংস করেন বা কি করেন অ্যাকচুয়ালি। বিফোর ই স্টার্ট আমার মনে হয় ওনাকে একটু দেখারও প্রয়োজন আছে, আমি জানি না যে প্রডিউসার এটা ফ্রেমের বাইরে চলে যাবে কিনা,
2: মাত্রই তো আমরা প্রশ্ন ছুড়লাম,
1: বলতে চাচ্ছেন যে আমি আপনি কি কিছু এক্সেন্ট আমাকে শেখাতে পারেন? আমি ইংরেজিতে ভালো বাট আমি ওই ডেলিভারি দিতে পারি না, আমার রিজনাল যে এক্সেন্ট গুলো যেটা পিকুন চাই, যেমন ফাফা এটা আসে না আমার, মানে আপনি অনেক সময় ফরেন ডেলিগেট ফরেনারদের সাথে কমিউনিকেশন ডিফারেন্ট করা হয়, এবং আপনার ড্রেস সেন্স কি বরাবরই প্রথম থেকে আপনি কি ড্রেসের ব্যাপারে?
0: আমি ড্রেসের ব্যাপারে
2: কাফতান, লং কাফতান,
3: যদি উনি বলে দেওয়ার চেষ্টা করেছেন
2: না না না না এক্স ক্রু বলা হয়েছে একদম একদম
1: কি নাম আপনার?
0: আমার পুরো নাম হচ্ছে ফালগুনি নাজরিন টিনা।
1: ওকে, নিকনেম?
0: নিকনেম টিনা।
1: টিনা,
0: টিনা
1: কেমন আছেন? টিনা কেমন চলছে জীবন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: আমি আমি হ্যাঁ ভালো আছি, এখন তো ভালো আছি। আর বেশি সুন্দর মেয়ের সামনে আসলে মানে প্রয়োজনের চাইতে বেশি গ্ল্যামার হলে আমি একটু হাসফাস করি, মানে একটু নার্ভাস ফিল করি।
0: আপনি নার্ভাস একদমই ফিল করবেন না, আমি আমি আপনাকে ওই গ্যারান্টি দিচ্ছি, আই এম ভেরি ফ্রেন্ডলি পারসন।
1: আই এম সরি, আমি মানে হাত ধরার চেষ্টা করছি মানে না আমার কি এনার্জি ঠিক করার জন্য বা আমাকে সাহায্য করার জন্য, আমি হাতই দেখে আমি আমিও বেকুবের মতো
2: চান্স মিস করা যাবে না।
1: ওকে, আমরা বরং গল্পে চলে যাই, শুনি আপনার জীবনের কথা শুরু থেকে শুনি।
0: নাম দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আমার নাম ফালগুনি নাজরিন। আমি খুবই ছোট একটা শহর থেকে বেড়ে উঠেছি, গাইবান্ধা। গাইবান্ধা আমরা দুই ভাই দুই বোন, আমার স্কুলিংটা ওখানে। আমার বাবা মানে গ্রামে একটা যে থাকে যে একটা সম্ভ্রান্ত পরিবার, আমি আসলে ওরকম একটা পরিবার থেকে উঠে এসেছি। তো আমার শৈশব ভীষণ ভালো ছিল, কারণ আমি 91 ফ্যামিলিতে ছিলাম, চাচা কাজিনস দাদি ছিল, আমার দাদি বেঁচে ছিলেন বেসিক্যালি। বাট আমার আমার আমার যেটা থাকে না যে আপনার বেস পয়েন্ট মানে আমরা যেটা ফ্যামিলি যেটা থাকে, আমি আমার দাদিরা ছিলেন হচ্ছে মুর্শিদাবাদে, আমার দাদাও মুর্শিদাবাদে ছিলেন। তো আমার দাদা রেলে জব করতেন,
1: আমরা সব মুর্শিদাবাদ থেকে আসছি।
0: জি জি জি। তো ওই আমার দাদা রেলে জব করতেন, ওই পারপাসে আমার চাচা বাবারা এখানে। এরপর তো আমার স্কুল ওখানে।
1: আমি কথায় ফোকাস করতে পারছেন, আমার মাথায় শুধু কিলবিল করতেছে একটা কোশ্চেন।
0: জি,
1: কতটা প্রেমের প্রস্তাব পাইছেন আর কয়বার প্রেমে পড়ছেন? আই এম সরি,
0: এটা আপনি সামনের গল্পে বুঝতে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো স্কুলিং ওখানে ছিল এবং আমি আমার বাবার যেহেতু বড় মেয়ে, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমার বাবারা একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি। তো ওইভাবে একটা একটা ইউ ছিল, একটা এখন কি বলে ভাইবস, একটা ভাইবসও ছিল। তো হ্যাঁ ভালো ছিল, আমার শৈশব ভীষণ ভালো ছিল। বাট আনফর্চুনেট যেটা হলো, আমি যখন এসএসসি পড়ছি মানে আমি এসএসসি দিব, আমার বাবার হুট করে, উনি যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করতো, ওনার আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল যেটা পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা প্রবলেম হলো। তো দ্যাট টাইম আব্বুকে নিয়ে যখন মানে আমি আমি এখানে এক্সাম দেবো, আম্মুকে চলে যেতে হলো আব্বুর সাথে ঢাকায়। আপনি তো জানেন গাইবান্ধা ছোট একটা জায়গা, তো ট্রিটমেন্টের জন্য ওখানে যেতে হলো। আমার আব্বু ট্রিটমেন্ট ছিল, তখন নাম ছিল অ্যাপোলো, এখন তো এভার কেয়ার হয়ে গেছে। তো ওখান থেকে বলা হলো যে এটা একটা গ্যাংরিন, না নোবে, এটা হচ্ছে গ্যাংরিন এবং এই নখটাকে কেটে ফেলতে হবে। তো আমার বাবা খুব আপসেট হলো, তারপর নখ যেহেতু আমরা ভাবলাম যে কারণ এত পেইন ছিল, আমার বাবা ভীষণ চিৎকার করে কান্না করত। তো আঙ্গুলটা কেটে ফেলা হলো, কেটে ফেলার পরও আমার বাবার পা ব্যথা যাচ্ছিল না। দেন যেটা হলো যে আমার বাবার নি থেকে পাটা কেটে ফেলতে হলো। এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় ডিজাস্টার ছিল, ভীষণ মানে আমি এক্সাম আমার বাবা আমি দেখতেও পারতেছিলাম না আমার বাবাকে, এটা এটা ভীষণ কষ্টের ছিল। এরপর তো আব্বু ব্যাক করলো গ্রামে,
1: বাবার সাথে অনেক অ্যাটাচ ছিলেন না?
0: ভীষণ ভীষণ ভীষণ। তো আব্বু ব্যাক করলো, করার পর আব্বু সিক্স মান্থে না অনেকটা নর্মাল হয়ে গেল, যেহেতু প্লাস্টিকের পা পড়ার জন্য আমরা নিলাম আব্বুকে। আব্বু তখন বাইক চালাতে পারছে, গাড়ি চালাতে পারছে, একটু তো প্রবলেম থাকবে একটা হিউম্যান। তারপরও মানে আমরা হ্যাপি যে আমার বাবা দুইটা পা এখনো আছে। তো এভাবে গেল, আমি এখানে আমার লাইফে জার্নি চেঞ্জ হলো, একটু রেজাল্টটা ভালো হওয়ার কথা ছিল, 4.44 হলো আমার রেজাল্ট। তো আমি লালমাটিয়া কলেজে ভর্তি হলাম আমার HSC ওখান থেকে। তো লালমাটিয়া কলেজেও খুব ভালো যাচ্ছিল, আব্বু আসতো, মানে অনেক মজার ছিল। আমার ভাই তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তো ভাইয়া নিয়ে যেত, নিয়ে আসতো, তো ভালো যাচ্ছিল। জাস্ট আমার লাইফে আবার একটা ডিজাস্টার আসলো।
1: আই এম সরি, আপনি লালমাটিয়ার কথা বললেন, আমরা অনেক ফ্ল্যাটারিং করেছি,
0: মাফ করুন,
1: রেজিডেন্সিয়াল পড়তাম তো,
0: পাশাপাশি
1: তো রেজিডেন্সিয়াল মডেলে পড়তাম, আমরা একটু চান্স টান্স নিতাম, পাত্তা পাইতাম না তারপরও।
0: হ্যাঁ, কারণ লালমাটিয়া কলেজের মেয়েরা অনেক সুন্দর,
1: অনেক সুন্দর। হ্যাঁ
0: জি। তো আমার বাবা, আমার লাইফে আবার একটা ডিজাস্টার আসলো। আমার বাবা অনেক বেশি, তখন আমাদের আমাদের ফ্যামিলিতে একটা ভোটের ব্যাপার চলছিল, আমি আসলে পলিটিক্যাল ব্যাপারগুলোকে একটু একটু
1: না, অসুবিধা না, ওগুলো আমার প্রয়োজন নাই।
0: তো আব্বুকে আমরা বললাম যে আপনি তাড়াতাড়ি যান, আব্বু যাবে না। আব্বু বললো আমি এটা শেষ করে দেন যাব। তো এটা 4 মান্থ লেট হয়ে গেল। যখন আমরা আব্বুকে আসলে নিলাম ওনার ডক্টরের কাছে, সে বলল ওনার তো ক্যান্সার, লিভার ক্যান্সার, এবং এটা 4th stage আছে। আমি আসলে তখনও আমার এক্সাম HSC, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি আসলে একটা বাসায় থাকতাম, বাসা থেকে গিয়ে আমাকে হোস্টেলে থাকতে হলো। আই এম সরি, আসলে এটা এত মানে আবেগে, মানে আমি আই এম সরি। তো আমাকে হোস্টেলে থাকতে হলো, এবং ওখানে হোস্টেলে তো আপনি বুঝেন আপনার অনেকগুলো কাজ নিজের করতে হবে, যেটা আমি আসলে আমার লাইফে কখনো,
1: লাইফে চেঞ্জটা তো কখনোই দেখেনি, পরিস্থিতি সামনে পড়েননি কখনো,
0: একদমই না। এবং আমার এক্সামের টাইমগুলো তো আসলে আমি বাসায় ফোন দিচ্ছি, আম্মুকে মনে হচ্ছে আমার এক্সামগুলো আমি খুব ভালো দিতে পারিনি, বাট আনফর্চুনেটলি আমার রেজাল্ট খুব ভালো হলো,
1: ফর্চুনেটলি,
0: খুব মানে ফর্চুনেটলি মানে হলো আর কি। তো বাট আমাকে ডক্টর হসপিটাল থেকে বললো যে আমার আমাদের ফ্যামিলিকে, আমার লাস্ট বোধহয় 2010 আপুর সাথে লাস্ট ইফতার ছিল। তো আমার মানে আমরা ব্যাক করলাম, আমাদেরকে ডক্টর বললো যে আপনারা শুধু শুধু, আমরা যাচ্ছিলাম যে একটা কেমো নিয়ে আমরা আব্বুকে মুভ করবো দেশের বাইরে, কিন্তু আব্বু আসলে কেমোই নিতে পারতেছিল না, করতেছিল না। তো দেন আমরা ব্যাক করলাম আমাদের সিটিতে, গাইবান্ধাতে ব্যাক করলাম, বললো যে আপনারা পয়সা খরচ করবেন না। আমার আব্বু বলতেছিল, যেহেতু গাইবান্ধা একটা ছোট শহর, আমার বাবা ওখানে এস্টাবলিশড, আমরা 4 ভাই বোন, আমি HSC পড়ছি বা দিয়েছি, আমার ভাই ইউনিভার্সিটিতে, আমার ছোট ভাই ক্লাস 5, আমার বোন ক্লাস 9। তো বলছিল যে আমি তো তোমাদেরকে ফকির করে চলে যাবো, আমার মেয়েকে তো বিয়ে দিতে পারবা। তো আমার বাবা চলে আসলো, জাস্ট 40 দিনের মধ্যে,
1: মানে আমার যা হবে হোক, হয়তো টাকা খরচ করো না, ওদেরকে মানুষ করো, ব্যাপারটা এরকম।
0: আমার মা, আমি আপনাকে, আমার মা জাস্ট 32 ইয়ার্স ছিল যখন আমার বাবা মারা গেছে। তো আমার মাও আসলে বুঝতে পারতেছিল না যে উনি কি করবেন। তো আমার বাবা মানে যেদিন মারা গেলেন, আমি কেন জানি ওই দিন আব্বু ওই দিনই ঘুমাচ্ছিল, মানে এই যে এত লম্বা জানিতা, আব্বু ঘুমাতেই পারতো না, ভীষণ কান্না কাটি করতো, ব্যথায় খেতে পারতো না। তো আমার শুধু মনে হচ্ছিল যে আমি যদি ঘুমাই যাই, তখন যদি আব্বু মানে
1: বুঝতে পারছি
0: মানে, বাট আমি আসলে আনফর্চুনেটলি ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠে দেখি আব্বু মানে আমি আমার চোখের সামনে আমার বাবাকে দেখতেছি, সে ছটপট করছে। তো হসপিটালে নিলাম, আমি যেতে যেতেই দেখলাম যে আম্মু অনেক চিৎকার করে কান্না করতেছে, আব্বুর প্লাস্টিকের পাটা খুলে পড়ে আছে, আব্বু বেড়ে মারা গেছে ওই দিন রাতে। আবার গত রাতে আমার তখন, এখন তো যেমন ক্যান্সারের যে মেডিসিন গ্রামেও যেভাবে পাওয়া যায় বা আনা যায়, মানে 2019 আপনি এটা কল্পনা করতে পারবেন না। আমার ভাই গত রাতে, বড় ভাই গত রাতে আবার মেডিসিন শেষ হয়ে গেছে, সে আবার ঢাকাতে, মানে আমি আপনাকে বোঝাতে পারবো,
1: কমিউনিকেশনটা এত সহজ ছিল না তখন,
0: এবং আশেপাশের চেহারাগুলো চেঞ্জ, মানে আমার তখন বয়স, আপনি চিন্তা করেন আমি 18 বছর বয়স, আমার আম্মু আমাকে চাবি দিয়ে বলতেছে আলমারিতে টাকা আছে, তুমি এটা তালা মারবা, কারণ অনেক লোকজন হবে, আর তোমার বাবা কিন্তু বলে গেছে, কারণ যেহেতু আমার আব্বু মালিক সমিতিতে ছিল, চেম্বার অফ কমার্সে ছিল, সবাই কিন্তু বলবে যে কাফনের কাপড়ের টাকা দিতে তুমি কিন্তু নিবা না, তোমার বাবা কিন্তু বলে গেছে তার টাকা দিয়ে তার কাফনের কাপড় হবে। তো আমি আমার সেটাই করলাম, আব্বুকে ওইটা করা হলো। আমার ভাই, আমার ভাই আসলে বড় ভাই যখন আসলো, সে না কোনো কথাই বলতে পারে নাই, সে আব্বুর পাঞ্জাবিটা পরলো, আমাকে শুধু বললো যে তুমি কিন্তু আজকে থেকে মনে করো যে তুমি বড় হয়ে গেছো। আর আমার ছোট ভাই তো কান্না করতেছে, আমি আসলে আমার ছোট ভাইকে বড় করেছি, আমি মানে এখন পর্যন্ত আমার কাছেই থাকে। তো এটা হচ্ছে আমার লাইফের একটা জার্নি চলে গেল। এখন যেটা হয় বাংলাদেশের ছোট একটা গ্রামে বা একটা ফ্যামিলিতে, একটা মেয়ে যখন কিনা 18 years old, আমার ইচ্ছা ছিল আমি ল
1: সামনে সবাইকে বদলাতে দেখতেছিলাম,
0: হ্যাঁ আমি ল পড়ব বা আমি যদি কোনো, আমি যেহেতু আব্বু মারা গেছে পাবলিকেও আসলে ওইভাবে এক্সাম দেওয়ার সুযোগটা পাই, তো আমি যেহেতু একটা মেয়ে আমাকে আবার বিয়েও দিতে হবে, তারপর হচ্ছে মানে আমাকে আবার লেখাপড়া করাতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে খুব চলতেছে। তো যাই হোক, আমি থ্যাংক ইউ।

ইউ থ্যাংক ইউ। তো এই ব্যাপারগুলো নিয়েও চলতেছে। তো আমাকে যেটা করতে হলো, তখন আমার আম্মু আমাকে বললো যে তুমি একটা প্রাইভেটেই ভর্তি হও, এমন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও যেটা আমাদের জন্য আসলে অ্যাফোর্ড করা সম্ভব। তো আমি একটা প্রাইভেট, আমি আমার ইউনিভার্সিটির নাম নিচ্ছি না, তো আমি প্রাইভেটে ভর্তি হয়ে গেলাম। দ্যাট টাইম আসলে আমি কাজ করার ট্রাই করছিলাম, আমার যেহেতু ভাইটা ছোট, আমার বাবার যারা পার্টনার ছিলেন একজন তো টাকা নিয়ে চলে গেল আমেরিকাতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।

0: আমাকে বিয়ে দেওয়া হবে। আমি আসলে মানে আমি আমি আপনি বুঝতেছেন না, বা আমি আমি রিলেটই করতে পারতেছি না যে আমার লাইফের জার্নিটা এরকম ছিল,
1: কত অল্প সময়ে চেঞ্জ হচ্ছে সব,
0: মানে আমাকে এখন বিয়েও করতে হবে। ওকে, আমার আম্মু বলল যে আমাদের তো একটা গার্ডিয়ানেরও দরকার আছে, তুমি যেহেতু বড় মেয়ে। তো আমি আসলে রাজি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। উনি আমার বয়সে 19 বছরের বড়।
1: কে?
0: আমার এক্স হাজব্যান্ড, উনি আমার 19 বছরের বড়, আর আমার বয়স তখন 19। তো উনি আসলে ডেনমার্কে ছিল। ব্যাপারটা এরকম ছিল যে উনি ওখানেই থাকবেন, আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আমার হায়ার স্টাডির জন্য ডেনমার্কে যাব। বাট যেটা উনি যেটা করলেন, আমার বিয়ের 6 মান্থ পর ওই জায়গাটা ক্লোজ করে
1: দেশে চলে আসলেন।
0: তো দেশে অবিয়াস, ভেরি অবিয়াস, আমি আমার হাজবেন্ডের সাথেই থাকব। তো মানে আমার আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি, আমি কখনো হলুদ দিইনি, আমার লাইফে এই ব্যাপারগুলো কখনো হয়নি, যেটা আমাকে দেখলে আসলে আমার মনে হয়, যেটা আমার মনে হয় যেটা মনে হয় না। দেন আমি সংসার করা শুরু করলাম। আমি কখনো রান্না করিনি, নেভার। আমি কখনো কাপড় গুছাইনি, মানে এটা করতে হয়।
1: বাসায় কি নামে ডাকে? টিনা।
0: টিনা, আব্বু ফাল্গুন ডাকত।
1: টিনা, অনেক প্যাম্পার্ড হইতেন আপনি ছোটবেলাতে?
0: জি জি।
1: যেহেতু আপনার বাবার একটা অরা ছিল, আপনি ওরকম লুক ওয়াইজ ওরকম বাবলি টাইপ, লেখাপড়ায় ভালো ছিলেন, হঠাৎ করে চেঞ্জটা আর তখন দেখতে অসম্ভব কষ্ট ফিল করতেছিলেন।
0: আমার আরেকটা বলি, মানে আমার এরকম হতো যে আমার ইন-লস থেকে ওনারা এসছেন, আমাকে ঠিক 4:30 উঠতে হবে আজানের আগে, দেন আমাকে রুটি বানাতে হবে। তো আমি যেটা করতাম, আমি আসলে বেসিক্যালি রুটি বানাতে পারি না, আমি যেটা করতাম চুরি করে বুয়াকে দিয়ে বানায় ফ্রিজে রাখতাম, সকালে উঠে ওটা গরম করতাম, এবং আমি মানে ঘুমাই গেলে ওনারা ব্রেকফাস্ট করে যখন ঘুমাবে তখন আমাকে ঘুমাতাম।
1: আপনি ম্যানেজ করতেন মোট কথা?
0: হ্যাঁ, ইভেন আমি আমি যেটা করতাম, ওনারা যখন ব্রেকফাস্ট করতো আমি কোমরের উপরে গিয়ে ঘুমাতাম।
1: তাই?
0: হ্যাঁ, মানে এটাই করতে হতো, এবং এটা ভীষণ রিয়েল, মানে এটা আমি বলার জন্য বলতেছি না, এটা আমার সাথে হয়েছে। তো এটা হওয়ার পর এরকম, এবং যেটা হতো, ওনারা দে আর ভেরি রিচ, তারা অনেক রিচ, এখনো রিচ। সমস্যাটা হচ্ছে আমি যে কালচার থেকে আসছি আমি তাদের দোষ দেবো না, আমি যে একটা কালচার থেকে আসছি তারা যে একটা কালচার থেকে আসছে। ব্যাপারটা হচ্ছে নোয়াখালী এবং আমার হোমটাউন উত্তরবঙ্গ, দুইটা আসলে দুই রকম কালচারের। তো আমি গিয়ে এখানে আসলে অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। তো আমার এটার বিচার, ওইটার বিচার, আম্মু আম্মু আমাকে শুধু বলতো যে তোমাকে তখন বড় হতে হবে, তোমাকে তখন বড় হতে হবে। তো 2020-তে আলহামদুলিল্লাহ আমার হুট করে জব হয়ে গেল।
1: এভাবে একটু বলে রাখি আপনাদের অবগতির জন্য, জানাচ্ছি যে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতেই পারেন, 01841904904 এই নাম্বারে আপনারা আপনাদের স্টোরিটা পাঠান। অ্যান্ড ডেফিনেটলি আমার এবং পিঙ্কের সাথে আপনারা হট সিটে বসে আপনাদের জীবনের কথা বলতেই পারবেন। আরেকটা খুবই জরুরি আলোচনা, সেটি হচ্ছে যে আমরা কিন্তু কারো প্রাইভেসি ডিসক্লোজ করি না, কারণ এটা পরিপন্থী আমাদের ইনস্টিটিউশনের সাথে, তাই সঙ্গত কারণে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তার কোনো ইনফরমেশন ডিটেলস আমরা দিচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম সেটাও আপনাদের কাছে আহ্বান জানিয়ে রাখছি, যার সম্বন্ধে বলা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি যদি বুঝেই থাকেন, আপনি আপনার কথা যদি বলতে চান, আপনি আমাদেরকে জাস্ট ফোন করবেন, আমরা সাথে সাথে আপনাকে নিয়ে প্রোগ্রামের ব্যবস্থা করব। আমরা এখন আপাতত যাচ্ছি আবার টিনার কাছে, তার আগে কোয়েশ্চেনটা আরেকবার বলতেছি। টিনা কোন প্রফেশনে নিজেকে সম্পৃক্ত করে? টিনা মনে হয় এখন এটা বলতে যাচ্ছে যে প্রথমে অ্যান্সারটা দিয়েছিলেন যে তাকে দেখে মনে হচ্ছে যে এই প্রফেশনের সাথে সে সম্পৃক্ত, যার অ্যান্সারটা কারেক্ট হবে তাকে আমরা নেক্সট প্রোগ্রামে ফোন করে নিব এবং তার নামটা আমরা মেনশন করে দেব, তাই তো পিঙ্ক?
0: একদম।
1: দেখি টিনা কি বলে, চাকরি হয়ে গেল, কোন চাকরি?
0: চাকরি হচ্ছে ক্যাবিন ক্রু।
1: ক্যাবিন ক্রু, ওকে, দ্য রাইট অ্যানসার ইজ ক্যাবিন ক্রু। সো ক্যাবিন ক্রু কোন এয়ারওয়েজ?
0: এটা ইউনাইটেড
1: এয়ারওয়েজ, যা ইউনাইটেড এয়ারওয়েজের সাথেই যায়। সো এটা যে যে অ্যান্সারটা সঠিক দিয়েছেন তাকে আমরা নেক্সট প্রোগ্রামে, যেমনটা বলছিলাম, আমরা ফোনে নেব। ওকে,
0: দেন এখন আমার লাইফ একটু কমফোর্টেবল হলো। আমি তখন তখন আসলে এটা ছিল যে বিমান অনেক জায়গায় ফ্লাইট করতাম,
1: ইন্টারন্যাশনাল করতেন,
0: আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট করতাম।
2: বাসা থেকে দিত মানে আপনার ইন-লজরা?
0: এটা রাজি হয়নি, বাট দ্যাট টাইম ওনার বিজনেসে একটু প্রবলেম যাচ্ছিল। সো হ্যাঁ, তারপর আমার তো ফ্লাইং লাইফ শুরু হলো। 3 মাস আমাদের গ্রুমিং ক্লাস চলে, এখানে এক্সাম, অনেক এক্সাম দিতে হয়, এটা দেখে
1: ফ্লাইং এইসব লাইফের পরে অনেক কিউরিয়াসিটি মানুষের, একটু শুনি তো ওই সময়কার দু একটা ঘটনা।
0: আচ্ছা, আমরা মনে করি যে এই লাইফটা আসলে খুব সুন্দর, মানে আমরা
1: সুন্দর কি না কেমন যেন একটু

0: বিভিন্ন দেশে ফ্লাই
1: করছে। মানে যেটা হয় যে মানে চান্স পেয়ে গেলাম কি নো, আপনাকে এতগুলো এতগুলো এক্সাম দিতে হবে, ডেঞ্জারাস গ্রুপ নিয়ে আপনাকে এক্সাম দিতে হবে মিনিমাম 75, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনাকে আয়াটার উপরে এক্সাম দিতে হবে, এগুলো পাশ করে করে করে করে করে করে আপনাকে আসতে হবে। আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে হাঁটছেন, আপনার নেল পালিশের কালার, আমাদের দুইটা কালার ছিল, একটা হচ্ছে পিঙ্ক পার্পল।
0: আপনি নরমাল যেভাবে হাঁটেন আর কেবিনে যখন আপনি অ্যাটেন্ড করেন আপনার গেস্ট দেখে তখন কি একই রকম করে
1: না, একদম হাঁটা দুইটা ডিফারেন্ট,
0: ওটা ডিফারেন্ট
1: জি। এবং জুতা চেঞ্জ করতে হয় আপনার, আপনি কেবিনে অফ কোর্স আপনাকে ছোট লো হিল পরতে হবে, এবং আপনি এয়ারপোর্টে যখন যাবেন তখন আপনাকে হাই হিল পরতে হবে। আপনি গোল্ডেন এবং ব্ল্যাক ওয়াচ ছাড়া কোনো মোট আটনের কোনো বেল্টের ওয়াচ পরতে পারবেন না, আপনার নোজপিন থাকা যাবে না, এটা হচ্ছে সেফটির জন্য। কানের দুল একদম একটা সেম কালার পার্ল থাকতে হবে অথবা কোনো গোল্ডেন রিং থাকতে হবে, গলায় ছোট চেন থাকতে হবে অথবা পার্লের একটা বালা থাকতে হবে। এটা এটা তো
0: একটা আপনার অ্যাটিটিউড এবং আপনার হাঁটা ভঙ্গি সবকিছু চেঞ্জ হয়ে যেত, রাইট?
1: একদম একদম।
0: আমাকে জন্য একটা কাজ করবেন, ইফ আই রিকোয়েস্ট ইউ, আপনি ওইখানে কাইন্ডলি একটু দাঁড়াবেন, আই এম সো সরি, একটু দাঁড়ান না, একটু আর একটু দূরে দাঁড়াতে পারেন? ওকে ওকে, টিং টং, কাম কাম ফর দ্য সার্ভিস, কাম না সার্ভিস শুরু হয়ে গেছে, আমি ক্রুতে অলরেডি, আমি অলরেডি এয়ার হয়েছে, টিং টং। আমি তো ইংরেজি বাংলা,
1: আমি এত জন কি করতে পারি, কিছু চাচ্ছেন না
0: আপনি? এনিথিং এনিথিং, অনেক কিছু করতে পারেন, বাট আপাতত আপাতত আমার ঠান্ডা লাগতেছে আর ভয় লাগতেছে, যেভাবে প্লেন বাম্পিং করতেছে আমার মনে হচ্ছে প্লেন মনে ভেঙে যাবে, অনেক অনেক নার্ভাস ফিল করতেছি, মরে যাবো মরে যাবো টাইপ ফিল আসতেছে। মানে কিভাবে রিল্যাক্স হবে একটু দেখাবেন,
2: ব্রিদ ইন ব্রিদ আউট,
0: আমি কেটে ডিপ করতে পারবো,
1: একটু করে রাখবেন, একটু
0: ভয় লাগতেছে মনে হচ্ছে মরে যাবো টাইপ ফিল করছি।
1: একদমই এটা হবে না, আমরা পুরো সেফটি সিকিউরিটি নিয়েই আছে, আপনি একদম সিকিউরিটি আছেন, ডোন্ট লুজ।
0: আপনি কি কিছু সময়ের জন্য একটু বসতে পারেন আমার সাথে, একটু গল্প করলে?
1: আমি দাঁড়িয়ে আপনার সাথে গল্প করতে পারবো, কারণ আমাদের প্যাসেঞ্জার হিসেবে বসার কোনো অনুমতি
0: নেই। থ্যাংক ইউ, আই এম সো সরি, একটু ওকে, আসলে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, বাপরে বাপ। ওকে, তারপরে বলছিলেন যে আপনি প্লেন বিমান ক্রুতে জব নিয়ে নিলেন, ওকে ওকে, তারপর আমি আস্তে আস্তে কিন্তু আপনার পার্সোনাল লাইফের গল্পে ঢুকতে যাচ্ছি।
1: হ্যাঁ প্লিজ প্লিজ,
0: তারপরে আপনার জব এবং এদিকে পরিবার একসাথে চলতে, তারপর
1: এরপর যেটা হলো যে সঙ্গত কারণে তারা আমি আমার আসলে আপনি জানেন কি না, ক্রুদের জন্য শুধুমাত্র ফুয়েল কস্টিং দিয়ে আপনি মানে যে কোনো দেশে আপনি যে কোনো না আপনার এয়ারলাইন যেগুলো যে যে দেশে যায়, তো আমার এক্স হাজব্যান্ড সে আমার ভাই কি মনে করবে, আমার বাবা কি মনে করবে, আমার তার সাথে কখনো কোনো হানিমুন ছিল না, আমরা একসাথে কখনো মুভিও দেখিনি, তো কখনো কোথাও যাওয়াও হয়নি
0: একসাথে, কোনোদিন মুভিও দেখেননি?
1: না হয়নি হয়নি আসলে হয়নি, সেও এটা শুনতেছে বাট সে জানে এটা সত্যি, তো কখনো দেখা হয়নি সে আমারও আমারও আসলে পরে তো আসলে টাইমের একটা ব্যাপার থাকে। এরপর যেটা হলো তার ফ্যামিলি থেকে যখন থ্রি ইয়ার্স হয়ে গেল, পনেরো সালে তার ফ্যামিলি থেকে তাকে প্রেশার দেওয়া শুরু করলো যে এখন আমার বেবি নেওয়া উচিত। আমি আসলে আমি এটা একটু বলে রাখি, ওই ডিউরিং পিরিয়ডে আমি কিন্তু আমার গ্রাজুয়েশনও করছিলাম, আমি বিবিএ করছিলাম, আমার ইন্টার্নশিপটা প্লেনে হয়েছে, হ্যাঁ আমাকে মেজর ইন মার্কেটিং, তো আমার মার্কেটিং ছিল, তো ওটা ওটা প্লেনে হয়েছে, তো তখন আমাকে বেবি নিতেই হবে, বেবি না নিলে ওনার বাসায় আমাকে যাওয়া যাবে না, তারা আমাকে ঢুকতে দিবে না। ভিতরে আসলে আরো অনেক ঘটনা আছে, আমি এত কিছু বলতে যাচ্ছি না, তো আমি বললাম যে আমাকে একটা বছর সময় দেওয়ার জন্য, না তারা এই সময়টা দিবে না, আমার হাজবেন্ডও চাচ্ছে তাদের এখন, তার মানে আমাকে জবটা ছেড়ে দিতে হবে। তো আমি যেটা করলাম যে 15 গিয়ে আমি আসলে কনসেপ্ট করলাম এবং ম্যাটারনিটি আমি 4-5 মান্থ পর্যন্ত ফ্লাই কন্টিনিউ করেছি, এবং আমার যে জিএম অ্যাডমিন ছিল দ্যাট টাইম, উনি আমাকে যেটা করলেন সেটা বললেন যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি অফিসে কাজ করো, যেহেতু তোমার জন্য জবটা নিডেড, মানে জরুরি তোমার জন্য। তো আমি প্রেগনেন্সি অবস্থায় 8-9 মান্থ পর্যন্ত জবটা কন্টিনিউ করেছি, অফিসিয়ালি করেছি আর কি, ফ্লাই তো অ্যালাউ করবে না, লাইসেন্স বাতিল হয়ে যাবে। তো আমার মেয়ে, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোনো একটা ছোট কারণে তাদের ফ্যামিলির সাথে আমার মানে একটু ঝামেলা হওয়ার কারণে তারা এই ডিউরিং আমার প্রেগনেন্সি যে সিচুয়েশনটা এই পুরা ট্রামে তারা তাদের বাসায় আমাকে অ্যালাউ করেনি, তাদের গ্রামের বাড়িতে আমাকে একাই ঢাকায় থাকতে হয়েছে।
0: কিন্তু ওই সময় তো দরকার ছিল,
1: দরকার ছিল, আর আমার মাও কন্টিনিউ করতে পারছিল না বিকজ অফ আমার ছোট ভাইয়ের এক্সাম ছিল।
0: বুঝছি।
1: তো একদিন যেটা হলো যে উনি ওনার ফ্যামিলি ডেনমার্কে থাকেন, তারা সবাই আসলো, উনি চলে গেলেন তাদের সাথে, আমি অসুস্থ হয়ে গেলাম রাত 3-4। তো আমার
0: উনি চলে গেলেন,
1: হ্যাঁ উনি ওদের সাথে ঈদ করলেন, আমি একা প্রেগন্যান্ট অবস্থায় একাই ঈদ করলাম।
0: তখন কত মান্থ চলতেছে?
1: 7 মান্থ।
0: ইটস আ ভেরি ক্রুশিয়াল টাইম। উনি চলে গেলেন,
1: হ্যাঁ
0: উনি বলছেন না যে ইটস আ ক্রুশিয়াল টাইম?
1: এটা আমি আপনাকে বলি, আমার আপনি এখন যে টিনাকে দেখতেছেন আর তখন যে টিনা, আমার না ওই আবদারের ব্যাপারটাই আমার বাবা মারা যাওয়ার পর ছিল না, আমি আসলে তখন কম্প্রোমাইজিং শিখে গেছি, আমার মা আমাকে শিখাইছে
0: যাই বলতে সামনে বলতে ঠিক আছে নাকি,
1: হ্যাঁ মানে এটা তোমাকে করতে হবে, এটাই করতে হয়। তখনও কিন্তু আমি মানে আই ওয়াজ ইন ক্রু, মানে তখনও আমার মাথার মধ্যে এই সেট আপটাই আসে বিকজ অফ আমার এইজ, আই থিঙ্ক এইজ। তো যেটা হলো যে সে চলে গেল, আমি সিক করলাম রাত 3টায়। আমার বুয়া যে ছিলেন সে আবার আমার, আমি যে বাসায় তখন রেন্টে থাকতাম, তখন রেন্টে থাকা ছিল, তো ওই বাসায় যে পিছনে যে বস্তি টাইপের একটু থাকে ওখানে থাকতো, তো ও বুয়া এসে আমাকে হসপিটালে ভর্তি করলেন। উনি আসলেন পরের দিন, আমার সবকিছু ঠিকঠাক করে দিয়ে উনি আবার চলে গেলেন। তো উনি ওখানে 3 ডেজ
0: থাকলেন, ডেলিভারি চলে গেলেন আবার,
1: মানে আমরা তখন তো ডেলিভারি হয়নি,
0: হয়নি, তার আগে উনি আবার চলে গেলেন,
1: চলে গেলেন, আমি ওখান থেকে চলে আসলাম, আমার আম্মু চলে আসলো। তখন ঈদের সময় আপনি তো বুঝেন উত্তরবঙ্গ থেকে আসাটা ওয়েটা
0: অনেকটা,
1: তো আম্মু আসলো, আমি থাকলাম। এরপর গিয়ে 16-এ আমার মেয়ে হলো।
0: আচ্ছা,
1: আমার মেয়ে হলো, আমার মেয়ের নাম হচ্ছে জান্নাত বিনতে হুসাইন তানভি।
0: তানভি,
1: ইটস
0: এ ভেরি গুড নেম।
1: তো আমার মেয়ের নামটা নিয়েও একটা ঝামেলা, আমার মানে আমার একটা আসলে জিদ কাজ করতেছিল, কাজটা এরকম যে যারা কিনা আমার এত বাজে সময় আমাকে আসলে এটা হয়তো জিদই হবে যে আমাকে দেখতেছে না, তারা আমার মেয়ের নাম কেন রাখবে? ইভেন আমি যখন সিজার, আমার মেয়ে, আমি সিজারিয়ান, আমার সিজার করা হয়েছে, তো তখনও তারা চাচ্ছিল ছেলে হবে। তো আমার মেয়ে, এবং আমার মেয়ে একটু শ্যামলা হয়েছে, এটা নিয়েও আমাকে অনেক ভোগান্তি, আমি সামনে যখন বলবো আপনি বুঝতে পারবেন।
0: আপনার কালার তো
1: মানে তার বাবা একটু উজ্জ্বল শ্যামলা, যেটা হলো যে আমার তখন সেলাই মানে কাটিনি, আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুললো ওই অবস্থায় আমার আম্মুর সামনে,
2: নাম নিয়ে,
1: নাম নিয়ে
2: বেবির নাম,
1: মানে তার ভাবির দেওয়া নামই রাখতে হবে আমাকে।
0: হসপিটালে কাহিনী এসব,
1: আমি জান্নাত ডাকি, কারণ জান্নাতটা হচ্ছে তার আকিকার নাম। এরপর তারা আসলো এবং আমাকে নিয়ে গেল, মানে আপনি বুঝেন আমি 1.5 বছর পর আমার তাদের হোম টাউনে গেলাম, সেখানে গিয়ে আমার মেয়ে কালো মেয়ে হয়েছে, এত কালো কেন, মায়ের মতো সুন্দর না কেন, এখন বেসিক্যালি যেহেতু আপনি আমাকে পছন্দ করেন না, কালো হোক সাদা হোক আপনি তো আমার ভুল ধরবেনই,
2: তারাই তো পছন্দ করে বিয়ে করাই।
1: তারপর যেটা হলো যে আমার মেয়ের কে নিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হলো, যেহেতু তার ভাইরা ডেনমার্কে থাকে, তাদের সন্তানরা ডেনমার্কে থাকে, মানে তারা আসার পর তাদেরকে যেভাবে প্যাম্পার করা হবে আমার মেয়েকে করা হবে না, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট লেডি, আমার বাবার বাড়ি থেকে তখন আমাকে একটা সাপোর্ট দিচ্ছে, আমি তো আমার মেয়েকে বেস্ট দেব। আমার তারা যদি ডেনমার্ক থেকে অ্যাপেলের ট্যাব দিবে, আমি বাংলাদেশ থেকে নিতে পারতেছি, এই জিনিসটা তারা
0: ডিসক্রিমিনেশন বা রেসিজমটা নিতে পারছে
1: না, এটা নিতে পারতেছিল না, মানে কোনোভাবে, যেহেতু আমি এটা কালচার থেকে উঠে আসছি তো আমি তো এটা করব, এটা তারা নিতেই পারতেছিল না, এগুলো নিয়েও চলছিল।
0: এটা আপনি কেন ওকে
1: অ্যাপেল, আমার আমার এখন যেটা মনে হয় আমার এই এজে আমার মনে হয় ফ্যামিলি কিছু পেশারও কাজ করছে আমার ডিভোর্স বা আমাদের আলাদা হওয়ার পিছনে, ফ্যামিলি একটা পেশার, যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো এরপর যেটা হলো এটা এভাবেই চললো, আমার মেয়ে সাথে দেখা গেল যে আমার তার বাবা একটা পুতুল আনছে, তার ভাইয়ের বাচ্চাদের জন্য, আমার মেয়ের জন্য আনলো না, আমার মেয়ে এটাতে আসলে কষ্ট পাচ্ছে, আমার মেয়ে কান্না করতেছে, বাট এটা তারা আসলে মানে এটা তাদের জন্য খুব নর্মাল ছিল। এটা চলতে চলতে আসলে আমি না 2017-19 গিয়ে আসলে আমি না একটু শক্ত হয়ে গেলাম
0: হঠাৎ করে
1: খুব শক্ত হয়ে গেলাম। তখন তার আসলে আপনি আপনি আপনার মনে আছে কিনা, 19 গিয়ে করোনা শুরু হলো বাংলাদেশে, 19-19 করোনা, পুরা ওয়ার্ল্ড ওয়াইড করোনা একদম পুরা বাংলাদেশ অফ বিজনেস সবকিছু। তখন সে আমাকে এসে যেটা বললো, তখন আমার এই বাইং হাউস আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি, মানে আমি
0: নিজে
1: শুরু করেছি, আই হ্যাভ এ পার্টনার অ্যাকচুয়ালি, বাট মানে আমার বাইং হাউসের এইজ হচ্ছে 26 years and আমার হচ্ছে 5 years. তো আমি শুরু করে দিলাম, তো শুরু করার পর যেটা হলো যে ফ্যামিলি তখন আমি দেখছি।
0: আপনার হাজবেন্ড কি তখন আপনার সাথেই থাকতো?
1: জি, আমার সাথেই আছেন উনি,
0: মানে অল থ্রু আপনার সাথেই থাকতো, রাইট?
1: আমার সাথেই আছে। তো যেটা হলো যে উনি তখন আমাকে না বাইন্ডিংস দেওয়া শুরু করলো, এটা এখন কেন হচ্ছে, ওটা তখন কেন করতেছো। আমি যেটা করতাম, আমি আমার মেয়েকে নিয়ে অফিস করতাম, আমি আমার মেয়েকে নিয়ে জিম করতাম, আমি যেখানেই যেতাম আমার মেয়েকে নিয়ে যেতাম। এটাতেও তার প্রবলেম হচ্ছিল, মেয়ের ঘুম হচ্ছে না, মেয়ের খাওয়া হচ্ছে না, কিন্তু আমাকে তো সার্ভাইভ করতে হবে। বিজনেস
0: করে উনিও? তখন বিজনেস করে
1: না, তখন ওনার বিজনেস বন্ধ হয়ে গেছে,
0: মানে জাস্ট বাড়িতে
1: শাটডাউন। হ্যাঁ,
0: ওকে, তাহলে তো আপনাকে তো কাজ করতেই হবে,
1: টাকা
0: আসবে কোথেকে?
1: তো এখন গিয়ে যেটা করলো, সে তার ফ্যামিলির সাথে বসে একটা ডিসিশন নিয়ে আসলো যে আমাকে এখন তার সাথে গ্রামে গিয়ে থাকতে হবে।
0: অলরেডি কত ইনভেস্ট করছেন আপনি তখন বাইং হাউস?
1: তখন
0: 20 লাখস অলরেডি ইনভেস্টেড।
1: অলরেডি ইনভেস্টেড। তো তখন আমি আমার আম্মুকে আমি বললাম যে দ্যাট টাইম আমি আপনাদের কারো কথাই শুনবো না, এখন আমি আমার কথা শুনবো, আমি যাব না, উনি যাক, সে ওখানে গিয়ে সেটেল হয়ে আসুক, তারপরে দেখা যাবে। আমার মেয়ে গ্রামে মানুষ হবে না, আমি আসলে গ্রাম বলতে চাই না, গ্রামে আমু বড় হয়েছি, বাট আমি যে এনভায়রনমেন্টটা চাচ্ছিলাম ওই এনভায়রনমেন্টটা ওখানে নেই, আমি ওটা করব না। যেটা হলো যে উনি চলে গেলেন, 3 মান্থ একবার থাকতেন, আমি নিয়ে আসলাম, দেন উনি বললো যে আমি আর থাকবোই না, সে চলে গেলেন একেবারে ফেনি, এবং আমাকে 10 ডেজ এর মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেন। এরপর উনি আসলে
0: কি বিষয় নিয়ে চলে গেলেন, কি বড় ঘটনাটা ঘটলো তখন?
1: বড় ঘটনাটা এটাই যে আমি গেলাম না তার সাথে, তার মানে আমি তার কথা শুনি না, আমি অবাধ্য স্ত্রী।
0: শুধু এটাই রিজন?
1: এটাই রিজন যে আমার যেহেতু বিজনেস, মানে আমার একটা ওয়াইফের উচিত, তার হাজবেন্ড যদি ব্যবসা বাণিজ্য না থাকে, সে যেখানে থাকার কথা আমার ওখানেই থাকতে হবে।
0: খরচ চলবে কি, যেহেতু ওরা রিচ ওখানে ম্যানেজ হয়ে যাবে ব্যাপারটা?
1: আমার কথা হচ্ছে নো ওয়ে, আমি এখানে সেটেল করে ফেলছি, আমি এখানেই থাকব।
0: আপনার বিজনেস ভালো চলতেছে তখন?
1: খুব ভালো চলছে।
0: ওকে,
1: তো আমি এবং 3 মাসের মতো উনি আসলে চেয়েছিলেন এটা আমাকে একটু ভয় দেখাতে, আমি আসলে ভয়টা পাইনি বড় বড়ের মতো। তো উনি 2 বার এসে আমাকে নিতে চেয়েছে, আমি বলছি নো, আমার বাচ্চাও এখানে থাকবে, আমিও এখানে থাকবো।
0: এখন যাওয়া এবং না যাওয়া নিয়ে ঘটনাটা?
1: হ্যাঁ, উনি চাচ্ছিলেন যে আমি যাই,
0: এক্সট্রিম জায়গাতে চলে গেল।
1: হ্যাঁ, তখন ডিভোর্স তো ডান,
2: ও ডিভোর্স হয়ে গেছে এর মধ্যে।
1: হ্যাঁ, ডিভোর্স লেটার পাঠানোর পর উনি 2 বার এসেছে আমার কাছে, আমি আসলে আর
0: কন্ডিশন একটাই যে ওখানে গিয়ে থাকতে হবে।
1: হ্যাঁ,
0: আপনার কন্ডিশন যেন আমি যাব
1: না, আমার কথা হচ্ছে হয় আমরা বাংলাদেশে থাকবো, দেন হোয়াই নট ডেনমার্ক।
0: ডেনমার্ক, যেটা কথা বিয়ের সময় হয়েছিল।
1: তো এখন উনি এটাতে এগ্রি করলেন না,
0: যেহেতু না কেন,
1: কারণ বিকজ অফ ওনার বাবা মা এখন বাংলাদেশে থাকে, তাদেরকেও দেখতে হবে।
0: তো ভাই বোনের পক্ষ থেকে সে দেখার দায়িত্ব,
1: মানে সে নিল দায়িত্বটা। তো আমি যেটা করলাম, যে আমি এটা একদম বললাম যে না, তারা আসুক, মানে তারা যেখানে থাকুক, তারা ঢাকায় আসুক, এখানে বেটার ট্রিটমেন্ট, বেটার এনভায়রনমেন্ট, আমি ভালো রাখবো না, সেটা তো সে রাজি না।
0: আপনি বলেছিলেন যে শ্বশুর শাশুড়ি আপনার সাথে থাকুক? আপনার সাথে থাকুক না পাশে থাকুক?
1: সাথে থাকুক,
0: আমার কাছে থাকুক।
1: হ্যাঁ,
0: ওকে।
1: তো এটা তারপর তো শেষ ডিভোর্স, আমরা অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেলাম, তখন আসলে শুধুমাত্র থাকে আমার মেয়ের ব্যাপার। তো আমার মেয়ে আমার কাছেই ছিল, সে 7-8 মান্থ কোনো খোঁজ খবর রাখে নাই, হুট করে একদিন আসলো। এখন দেখেন, সে তো বাবা, সে তার সন্তানের সাথে দেখা করবেই, সিম্পল।
0: 7-8 মাস কোনো খবর নাই?
1: না, আমি তখন অফিসে আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো যে ওর বাবা এসছে, আমাকে ইন্টারকম থেকে ফোন করেছে, আমি কি বললাম, তাকে বাসে আসতে বলেন, এসে জান্নাতের সাথে দেখা করতে।
2: কত বড় মেয়ে
1: তখন? আমার মেয়ে 4 বছর 7 মাস।
2: আচ্ছা,
0: এর মধ্যে আসা যাওয়া
1: হয়নি?
0: কোন বছর বয়সে জান্নাতের, কোন বছর বয়সে সে গেল?
1: গেল তো 3 মাস আগে, 4 বছর 5 মাস।
0: ও আচ্ছা, 4.5 বছর বয়সে বাবা চলে গেলেন।
1: হ্যাঁ,
0: ফিরে আসছে সাত আট মাস পরে,
1: সাত আট মাস পরে,
0: বুঝতে পারছি। তারপর
1: আপনি
0: বললেন যে ঠিক আছে জান্নাতের বাবা জান্নাতের সাথে দেখা করুক
1: করুক।
0: হ্যাঁ, মাকে বললেন,
1: জান্নাত দরজা খোলার সাথে ভয় পেয়ে গেল, ভাবলো যে ওর বাবা হয়তো ওকে নিয়ে চলে যাবে, কান্নাকাটি। তারপর আমি এসে নর্মাল করলাম, সে জান্নাত কিনে দুই দিন ঘুরলো ফিরলো দিয়ে গেল।
0: ওখানে ছিল
1: না সেটা ফ্রেন্ড, যেহেতু আমরা অফিসিয়ালি ডিভোর্স ব্যাপারটা তো আসলে হয় না। তো এটাই হলো যেটা আমার লাইফের, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডিজাস্টার, যেটা নিয়ে আমি হয়তো পরে এরপর কথা বলা শুরু করব। আপনি যদি বলেন যে আমার লাভ অফ লাইফ কি, আমার লাভ অফ লাইফ মাই ডটার
0: জান্নাত।
1: জি, আমার মেয়ে 2022 তে উনি নিয়ে চলে গেলেন, বললেন যে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, দিয়ে যাবো এক মাস রেখে, ঈদ করবে, ইটস ওকে।
0: তখন জান্নাতের বয়স পাঁচ বছর,
1: পাঁচ বছর। এবং উনি ওই যে নিয়ে গেলেন, এরপর আমি যেটা জানতে পারলাম,
0: ঘুরতে নিয়ে গেছিল কোথায়,
1: ওনার হোম টাউনে।
0: তাই বলছিল আপনি পারমিশন দিয়েছিলেন?
1: হ্যাঁ, আমি পারমিশন দিয়েছি,
0: হোম টাউনে ঘুরতে নিয়ে যাচ্ছি, একদিন বা দুই দিন পর ফেরত আসবো।
1: হ্যাঁ,
0: আচ্ছা, আপনি পারমিশন দিলেন,
1: সে বললো যে ইচ্ছাও করে যাক, আমি ওকে করুক, একটা বাবা তার সন্তানকে যাচ্ছে, এটা সিম্পল। ওখানে যাওয়ার পর যেটা হলো, সে আমার মেয়েকে দিতে অস্বীকার করলো, এবং আমি জানতে পারলাম যে আমাকে ডিভোর্সের পরপরই সে বিয়ে করে ফেলছে। হ্যাঁ, আমার তো মনে হয় তিন মাসের আগে করে ফেলছে, কারণ এক মাস পর ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আমার কথা, আমার ডাজেন্ট ম্যাটার, আমি যদি কোথাও কোন রিলেশনশিপ থেকে মুভ অন করি, আমি তো কোথাও ইনকেস হইতে
0: পারি।
1: তো আমি প্রতিদিন প্রত্যেক মাসে,
0: বাচ্চাটা কিভাবে কতটুকু সিকিউর থাকবে এনভায়রনমেন্টে, সেটাই
1: সেটাই ইস্যু। আমি দুই থেকে তিনবার মাসে গেলাম, আমি দাঁড়ায় থাকতাম, তারা আমার মেয়ের সাথে আমাকে কথা বলতে দিত না, ফোনে কথা বলতে দিত না, আমার লয়ার ফোন দিল, আমি উকিল নোটিস, দে জাস্ট ডোন্ট কেয়ার।
0: বাসায় ওখানে যাইতে ওনার হোম টাউনে গিয়েছিলেন আপনি?
1: হ্যাঁ, আমার মেয়ে ওখানে আছে, আমি কেমনে এটা পারি? আমি রাস্তায়, আমি
0: কি করতেন গিয়ে,
1: আমি গিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতাম, আমার মেয়ের সাথে পাঁচ মিনিট দেখা করে ওর খাবার টাবার দিয়ে রাস্তা থেকে আবার ব্যাক করতাম।
2: মেয়ে কান্না করতো না?
1: অনেক কান্না করতো,
2: তারপর ওরা ধরে রাখতো,
1: তারপর ধরে রাখতো। এবং ও আসলে ডিভোর্সের ব্যাপারটা, মানে ও আসলে রিলেট করতে পারেনি, ও ভাবছে যে ওটা একটা আন্টি, আমার মার সাথে আমার বাবার ঝগড়া চলছে। তো যেটা হলো যে
0: সেনা, এগুলো তো খুব টাফ টাইম ছিল আপনার জন্য, আপনি তো বললেন যে ইটস ইওর লাভ অফ লাইফ জান্নাত, আর সে বাচ্চাটারে একটাই তো মেয়ে আপনার?
1: জি, একটাই, একটাই এখন পর্যন্ত।
0: ওইভাবে রাস্তায় দাঁড়ায় দেখা, আবার ওই অবস্থাতে ছেড়ে রেখে চলে আসা।
1: জি, তো যেটা হলো যে নাইন মান্থ যখন আমি দেখলাম যে আসলে কিছুই করতে পারতেছি না, দেন আসলে আমার আই ডোন্ট হ্যাভ, আমি কিন্তু এটার মধ্যে বলে রাখি, আমি কোনো দেন মোহর বা তার কাছে কোনো, আমি শুধুমাত্র ঝামেলা করবো না বলেই, কিন্তু আমাকে আসলে করতে হলো। আমি কোর্টে গেলাম,
0: কোনো কিছু ক্লেম করেনি আগে
1: না কোনো, আমি ইভেন এখনো আমার শুধু কাস্টাডিরই মামলা যাচ্ছে, তো আমি কাস্টাডির জন্য একটা মামলা করে দিলাম,
0: বাচ্চার কাস্টাডির জন্য,
1: বাচ্চার জন্য। তো বাংলাদেশের ল ইজ টু পোর ফর ওমেন,
0: টু পোর ফর ওমেন,
1: এটা আসলে দেখতে মনে হয় যে
0: আমরা তো প্রচুর শুনি টু সিকিউর,
1: না আমার মনে হয় স্পেসিফিক কিছু মানুষের জন্য হতে পারে, কারণ আপনি একটা বাচ্চা মাইনর, তার মা বেঁচে আছে, তার বাবা আর এক জায়গায় বিয়ে করে ফেলছে, মানে আমার তো মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ মা হওয়ার পরও কোর্টকে আসলে এখানে কোনো জাস্টিসের প্রয়োজন নাই। তো আমার কোর্টের ডেট গেল গেল গেল গেল করে 22 সাল,
0: কত বছর মামলা চলতেছে
1: এটা? 21 থেকে রাইট নাও পর্যন্ত,
0: 5 বছর।
1: জি, 5 বছর।
2: মেয়ে কোথায়?
1: মেয়ে এখন বাবার সাথে।
0: ওই তখন থেকে?
1: তখন থেকে।
0: মানে 5 বছর আপনি মেয়েকে দেখেননি?
1: না, আমার মেয়েকে এটাতে আসতেছে 2 বছর, শুধু আমি গিয়ে দেখতে পেরেছি। এরপর কোর্ট একটা রেজাল্টে আসছে, সেটা হচ্ছে আমার মেয়ে উইকে দুই, মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমার সাথে থাকবে, দেন আমি গিয়ে তাকে রেখে আসবো। আমি এটার উপর একটা আপিল করেছি, কারণ হচ্ছে এখান থেকে ফেনী কত দূর আপনি জানেন, ফেনীতে গিয়ে আমার মেয়েকে আমি এনে আমার মেয়ে সিক করবে, আমার ব্যাপার না, আমার মেয়েকে আমি ফ্রাইডেতে রেখে শনিবারে কিভাবে ব্যাক করব?
0: দেন আপনাদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো বাচ্চার প্রগতি করা যাবে না,
2: মেন্টাল হেলথ
1: এখন তার স্কুলিং ও শুরু করে হয়ে গেছে তাদের ওই জায়গায়। তো কাস্টডি নিয়ে আমি কি শুরু করব?
0: জি প্লিজ।
1: হ্যাঁ, কাস্টডির যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এরকম যে 2008-এ আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, রাইট নাও হি লিভস ইন ইউএসএ, আমরা একসাথে পড়তাম, অনেক দুষ্ট ছিল, মানে ভীষণ দুষ্ট ছিল, আমার সাথে যে ফ্রেন্ডশিপই ছিল, ও আসলে আমেরিকা থাকে, ইজ আ সিঙ্গেল ওয়ান অ্যাকচুয়ালি। সে ওর ফ্যামিলি থেকে আমাকে জানা, আমাকে আমার ডিভোর্সের পর 22 সালেও আমাকে অফার করলো যে আমরা বিয়ে করি বা তুই, যেহেতু আমিও অনেকদিন ওর ওখানে অ্যাসাইলাম।
0: ক্লাসমেট বলতে কি আপনারা স্কুল নাকি কলেজ?
1: কলেজে আমরা একসাথে কোচিং করতাম,
0: কোচিং এ গিয়ে পড়তাম। তো লালমাটিয়া ছিলেন, কোচিং এ গিয়ে?
1: কোচিং এ গিয়ে।
0: ওকে, তো এবং এই ফ্রেন্ডশিপটা তো কন্টিনিউ ছিল রাইট?
1: 19 ইয়ার্স পর্যন্ত।
0: 19 ইয়ার্স, দেন 22 এ এসে সেও সিঙ্গেল ফাদার?
1: তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি বললাম কারণ ও একটু ম্যাচিউর, আমি বললাম আমার দেখার ব্যাপার আছে, বললো ঠিক আছে ওকে দেখ। তো আমি আসলে 23 সাল পর্যন্ত তাকে দেখলাম, আমাদের প্ল্যান ছিল যে নেক্সট ইউএসএ যে নির্বাচনটা হবে এখানে সে ফাইল করবে, দেন হয়তো আমি যাব মাস্টার্সের জন্য।
0: এখন তো পরিস্থিতি আরো খারাপ।
1: এখন পরিস্থিতি আরো খারাপ, যেটা হলো কিনা যে হি চিট অন মি অ্যাকচুয়ালি। আমি তাকে যখন আস্ক করলাম সে বলছে আমি এক্সপ্লেইন করব, আমি আসলে এক্সপ্লেইনেশনে যাইনি, কারণ আমি আসলে আমার লাইফের একটা লম্বা সময় নষ্ট করে এসেছি নতুন করে কারো এক্সপ্লেনেশন শুনে।
0: আমি ফ্রেন্ড চিট অন মি,
1: 17 ইয়ার্স বেস্ট ফ্রেন্ড ইজ চিট অন মি,
0: ইন হুইচ ওয়ে? কিভাবে?
1: আমি তার প্রোফাইলে গেলাম, দেখলাম একটা মেয়ে, আমি আসলে খুব কিউরিয়াসিটিতে গেলাম
0: অলরেডি সে,
1: এবং তার ইয়েতে গিয়ে দেখলাম যে একটা মেয়ের সাথে তার ছবি ইউএসএ তে। তো আমি তাকে পাচ্ছিলাম না কারণ আমাদের দিন আর রাতের একটা ব্যাপার থাকে। তো আমি যেটা করলাম যে তাকে ওই মেয়েকেই নক করলাম, বললো হ্যাঁ ভাইয়া, মানে ওর কথা দেখে আমার মনে হলো দেন আমি আমার এক মানে ফ্রেন্ডকে, বেস্ট ফ্রেন্ডই বলি এখনো সে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডকে বললাম যে কি বললাম আমি একটা এক্সপ্লেইন করতে পারি, আমি বললাম আমি এক্সপ্লেনেশন শুনবই না, দ্যাটস ব্লক করে দিলাম।
0: আর কমিউনিকেশন নাই?
1: এখন সে কমিউনিকেশন করতে চায়। তো যেটা হলো কি না সেটা হচ্ছে
0: ওই সিদ্ধান্ত তো নেওয়া হলো না তাহলে,
1: না উনি ওই যে কাস্টেডির ব্যাপারটা এখানে। এখন আমি আমি অ্যাডাল্ট ওয়ান, হি ইজ অ্যাডাল্ট টু, আমাদের মধ্যে কনভারসেশন ছিল, আমাদের মধ্যে অনেক অ্যাডাল্ট কথাবার্তা হয়েছে। এই যে একটা যেহেতু
0: বৈবাহিক সম্পর্কে যেতে যাচ্ছেন আপনারা,
1: 19 বছরের আমার একটা ফ্রেন্ডশিপ ছিল,
0: ওগুলো স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখছিল
1: সে, অফ কোর্স
0: কিভাবে নিছে,
1: আমার সাথে তার কথা হচ্ছে মানে আমার ফ্রেন্ডের সাথে,
0: আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনার
1: আমি এটা বলছি আপনাকে যেহেতু আমার আমার সে বেস্ট ফ্রেন্ড ছিল, সে তো আমার হাজবেন্ডকে আগে থেকেই চিনে। ও মাই গড,
0: পাঠাইছে নাকি আবার
1: সে এগুলো আমার মানে এক্স হাজবেন্ডকে পাঠিয়েছে
2: স্ক্রিনশট,
1: কারণ আমি তাকে বিয়ে করব না।
0: ও আচ্ছা, ওর চিট ধরে ফেলছেন আপনি, ওকে কেন তারপরও বিয়েতে রাজি হচ্ছেন না? তাই আপনাকে ব্ল্যাকমেল করার জন্য আপনার হাজবেন্ডের কাছে আপনার সাথে যে অ্যাডাল্ট কনভারসেশন এই সেই হয়েছে সব পাঠাইছে,
1: এগুলি সে কোর্টকে দিল।
0: আচ্ছা, এর কাছে নিরাপদ না আমার মেয়ে,
1: এবং হ্যাঁ আমার মানে আমার প্রবলেম মানে আমার আসলে
0: ইন বিটুইন কি ওই বেস্ট ফ্রেন্ড একবারের জন্য দেশে আসছে?
1: না
0: আসেনি, যা হতো ওভার ফোনে।
1: ওভার ফোনে?
0: আর আপনি তো মনে মনে প্রিপারেশন রাখছিলেন যে আপনার হবু জামাই হবে এই বেস্ট ফ্রেন্ড।
1: হ্যাঁ, ইভেন সে আমার এক্স হাজবেন্ডকে ফোন করে বলেছে যে ভাইয়া জাহর হয়ে গেছে, জান্নাত যেহেতু টিনা চলে
0: আসছে, আমরা বৈবাহিক সম্পর্কে যাচ্ছি,
1: আমরা এখন ইউএসএ জান্নাতের, তখন আমার এক্স হাজবেন্ডটাকে বলছে হ্যাঁ ওকে ইটস গুড, প্রবলেম নাই। আমি আসলে বললাম না যে আমি এত লাইফে এতটা আমার লাইফে এত ডিস্টার্বেন্স আসছে এবং আমি এতটাই সাহসী হয়ে গেছি, আমি আমি আর মনে করি নাই যে একজন চিটারের সাথে আমি আরো 2-4-5 বছর নষ্ট করবো। আমি মুভ অন করে ফেলছি, কিন্তু ওই যে আমি আমার মেয়েকে হারাই ফেললাম। এখন সে
0: কিভাবে নিয়েছে জিনিসটা, যে ডকুমেন্ট গুলো দিয়েছে
1: যখন কোর্ট এটাই ভাবে নিয়েছে যে আমার কাছে সিকিউর না আমার মেয়ে,
0: রায় কোনো রায় আসছে কি এর মধ্যে?
1: এখন পর্যন্ত কোনো রায় হয়নি, এটা এখনো এখনো কিন্তু হিয়ারিং সেশনে যায়নি, এটা শুধু শুনছি, আমাদের ডকুমেন্ট দেখছে।
0: ফাইনাল আর্গুমেন্ট কি নেক্সট
1: নেক্সট নেক্সট মান্থ নেক্সট মান্থ?
0: এনিওয়ে, এই তথ্যগুলো যা বলতেছেন উনি যদি সঠিক হয়ে থাকে তাহলে মানে এখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে কী বা ভাবা উচিত আর কী বা বলা উচিত আমরা, আমি যেমন বুঝতেছি আপনারা সবাই বুঝতেছেন, আবারও বলতেছি যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো হচ্ছে, যদিও তাদের নাম বা ডিটেলস কোনো কিছু আমরা ডিসক্লোজ করি না রেসপন্সিবল ইনস্টিটিউশনের জায়গা থেকে, কিন্তু আপনি চাইলে আপনার জায়গা ক্লিয়ার করার জন্য আপনি চাইলে আমাদের সাথে কথা বলতেই পারেন। তবে হ্যাঁ, এই জিনিসটা আমরা খুব বেশি প্রলং করবো না, যেহেতু এটা কোর্টে একটা জুডিশিয়ারি ম্যাটার, সো আমরা খুব বেশি জিনিসগুলো ডিটেলড আলোচনায় আর নিয়ে আসতে চাই না, বাট এটার পেছনে যে প্রেক্ষিতটা সেটা তো মোটামুটি পরিষ্কারভাবেই জানলাম। টিনা, বর্তমানে কি অবস্থায় আছেন, কেমন চলছে জীবন?
1: আমি যেটা বলবো যে আমি হ্যাপিলি ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, আল্লাহ তাআলা যখন তার রিজিক আমার কাছে রাখবে এবং আল্লাহ তাআলা যখন চাইবেন যে সে আমার কাছে থাকবে, ইনশাআল্লাহ এটা হবে। এবং আমার মেয়ের সাথে কন্টাক্ট এখন আমার অনেক বেশি স্ট্রং, সে আমাকে ফোন করছে, সে আসলে এখন থাকতে চায়। মানে দেখেন, যখন ডিভোর্স হয়ে যায় একটা সন্তানের জন্য, তো আসলে বাবা না মা
0: সবই বুঝে সে,
1: মানে বাবা মা কে
0: ডাজেন্ট, 9 বছর না বয়স,
1: 9 ইয়ার্স,
0: এখন তো সবই মোটামুটি বুঝে,
1: একদম সব বুঝে। এবং বাবা মা কে ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সে আমার বাবা, সে আমার মা, সে চাইবে যে আমরা দুই তিনজন একসাথে থাকি।
2: ওই আন্টি যেটা যেটা আপনার হাজবেন্ড মানে ওর বাবা বিয়ে করেছে ওদের সাথে ওর,
1: আচ্ছা এই ব্যাপারটা আমি বলবো, হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিইং, সে খুবই ভালো মানুষ। আমার মনে হয় যে আমার থেকে উনি আমার মেয়েকে ভালো রেখেছে, বিকজ অফ আমার মেয়ে একদিন আলমারি খুলে আমাকে দেখাচ্ছিল। আমার মেয়ে
0: বড় কথা বললেন এবং এটা কথা বলার জন্য কলিজাও লাগে, ভেরি গুড কমপ্লিমেন্ট, থ্যাঙ্ক ইউ টিনা, এটা বলতে পারাটার জন্য কলিজা লাগে।
1: এখন আমার মেয়ে তাকে মা ডাকে এবং আমাকে আলমারি, আমি তখন কাপড়গুলো ভাঁজ করা দেখলাম, মানে আমার তখনই ফিল হলো যে আসলে সে তো মার মতো করে মানুষ করছে। এবং আমার আমি যখন আমার এখানে যখন আসে, ওনার ধারণা হয় যে আমি হয়তো আমার মেয়েকে আমার কাছে রেখে দেবো। উনি অনেক বেশি কান্নাকাটি করে যে আপনি কিন্তু দিয়ে দিয়ে, ওনার একটা ছেলে আছে, বাট সে আসলে দেখেন এখানে তো আসলে তার দোষ নাই, তাকে আনা হয়েছে, সে বিয়ে করেছে, তার লাইফেও আসলে কষ্ট আছে,
0: কিন্তু সে যে অ্যাডজাস্ট করে নিচ্ছে, সে যে আপনার সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করছে, আপনি বললেন যে আমার চাইতে মনে হয় পারোরেশ ভালো দিচ্ছে, অনেক বড় কথা।
1: হ্যাঁ, এবং মানে উনি একজন ভালো মানুষ, এবং
0: অফিশিয়ালি থ্যাঙ্কস জানান,
1: আমি আসলে ওনাকে অনেকবার জানিয়েছি, বাট অফিশিয়ালি থ্যাংক ইউ আমার মেয়েকে এতদূর পর্যন্ত আনার জন্য। এবং আমার মেয়ে আমার যেমন পরিচয় থাকবে তার গ্রাজুয়েশনে, তার বিয়েতে, ইনশাআল্লাহ আপনারটাও থাকবে, এবং আমি আমি আপনার কাছে আসলে কৃতজ্ঞ। তারপর হচ্ছে আমার মেয়ে একদিন, আমি আমার মেয়ে যখন আমার সাথে রাতে ঘুমায়, আমি মাথায় হাত, আমি বললাম মা তোমাকে কে ভাবে, বলে হ্যাঁ মা তো আমাকে এভাবেই ঘুম পাড়ায়। আমি মনে করি যে সে মা, মানে স্টেপ অফকোর্স না, একদমই না, একদমই
0: না, মোটামুটি সবকিছুই শুনলাম। আমি দু একটা কোয়েশ্চেন বা দু একটা কথা কি আপনার সাথে বলতে পারি? টিনা, আপনি খুব আর্লি যে বিয়ে করেন আপনার হাজবেন্ডকে, বিয়ে করতে বাধ্য হন যেহেতু পরিবার, মানে হঠাৎ করে বাবা চলে যাওয়ার পর আপনাদের সবকিছু যেন উলট পালট হয়ে যায়, ওনার যে প্রভাব প্রতিপত্তি, ওনার যে অরা, ওনার যে ক্যাপাবিলিটিস, যার যত বেশি ক্যাপাবিলিটিস থাকে মানুষের উপর আরো বেশি ঝাঁপায় পড়ে, কারণ এখান থেকে কিছু পাওয়া যাবে এই আশায়। তো মানুষের রুড বিহেভিয়ার, এসব নগ্ন চেহারা কাছ থেকে দেখছেন আপনি,
1: একদম
0: বাধ্য হয়ে পরিবারও চিন্তা করলো যে একটা সাপোর্ট সিস্টেম দরকার, বিয়ে দিলে হয়তো এমন কেউ আসবে যার যে পরিবারটাকে গুছায় নিতে হেল্প করবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার সাথে যে এজের গ্যাপ, আর ছোটবেলা থেকে যে প্যাম্পার্ড এনভায়রনমেন্ট আপনি বড় হয়েছেন, আর দেখতে তো মার্শাল্লাহ নেক্সট লেভেল, তো গোটা দুনিয়া দেখেছেন আপনি, আপনার জন্য কিন্তু ওই, আর আপনি এক্সট্রিমলি রোমান্টিক, কিন্তু আপনি কোনো ভাব বুঝাননি, বাট আমি ঠেরা গরিব আদমি, আমি আবার এটা বুঝে ফেলি, আপনি দুনিয়ার রোমান্টিক কিন্তু, আমার যেটা ধারণা, আমার প্রেডিকশন। তো এই যে বলতেছিলেন যে একদিন আমাদের একসাথে গিয়ে সিনেমা দেখা হয়নি, একদিন হয়তো রাত ভোর করে শিউলি ফুল বা বকুল ফুল কোড়ানো হয়নি একসাথে গিয়ে, এই যে না পাওয়ার বেদনা, এই যে এত প্যাম্পার্ড এনভায়রনমেন্টে ছিলেন, মানুষের এত অ্যাটেনশনের মাঝখানে আপনি ছিলেন, মানুষের মানুষের এত মনোযোগের, অনেক ইমোশনাল আপনি, কারণ আপনার সামনে আমি স্বপ্ন নিয়ে আসতেছি, আপনি স্বপ্নের মধ্যে নিজেকে পার্ট করতেছেন, আপনার প্রিয়তম মানুষের হাত ধরে সত্যি বকুল ফুল কুড়ায় বকুল ফুলের গন্ধ নিতে চাচ্ছেন, জীবনটা কেন এইভাবে সুরে বাসে বাজেনি, এর জন্য ভেতর থেকে পানিটা আসতেছে হয়তো, বাট স্টিল জীবন যে ডিরেকশনে যাকটি না, এই অসম্পূর্ণতা আপনাকে ভেতরে ভেতরে দুমড়ায় মুচড়ায় ফেলছে, বাট এট দ্য সেম টাইম আপনি গোটা ওয়ার্ল্ডকে কিন্তু কাছ থেকে দেখছেন, এর জন্য আপনার জন্য ওইটা মানিয়ে নেওয়াটা আরো বেশি কষ্টকর হয়ে গেছে। বাংলাদেশের অনেক নারী, অনেক মেয়ে কিন্তু যখন নির্দিষ্ট একটা চৌহদ্দির মধ্যে থাকে না, তাদের জন্য হয়তো মানিয়ে নিতে সহজ হয়, ঠিক আছে মানিয়ে নি এটাই জীবন, কিন্তু যখন পৃথিবী দেখে ফেলে কেউ, গোটা ওয়ার্ল্ডকে শেষ কাছ থেকে এক্সপ্লোর করে, তখন মানিয়ে নেওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তখন অক্সিজেন হিসাবে, সাপোর্ট সিস্টেম হিসাবে বা আপনার বাড়ির ব্যালকনি হিসাবে কেউ একজন আসছিল, এবং সেই আশা এবং তার যাওয়া এটাই আপনাদের এই কোন রকমের টেনে টুনে নেওয়া সংসার জীবনে ছন্দপতন নিয়ে আসে। আমাকে কোনো রিমার্ক দিতে হবে না, বিকজ ইটস এ জুডিশিয়ারি ম্যাটার, অনেক কিছু ব্যাপার চলে আসবে। সো দিস ইজ অ্যাবাউট, বা দিন শেষে একজন সিঙ্গেল মাদার, একজন ফাইটার, কষ্ট করে এত দূর পথ এসেছেন টিনা, ইউ ডিজার্ভ দ্য বেস্ট, হোল ওয়ার্ল্ড এক্স্যাক্টলি ওয়েটিং ফর ইউ, সো শুড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং। আমরা দোয়া করি কোর্টের ন্যায় বিচার আপনি পান এবং আপনি আপনার জান্নাত এবং আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। স্টিল আমি এটাও দোয়া করি, আপনার জন্য তো কারো পৃথিবী থেমে নাই। আপনি বলতেছিলেন যে সে ডিভোর্সে দুই তিন মাসের মাথায় বিয়ে করে ফেলেছে, তো ওয়াই নট আপনার হাত ধরে ভালো কিছু আসুক, পৃথিবীর সেরা মানুষটাকে আপনি ডিজার্ভ করেন, জীবনটাকে আপনি বড় করে বাঁচুন। শুনে চোখ দিয়ে পানি পড়লো, বাস্তবে আমি দেখতে চাই, এজ ইজ এ নাম্বার, 18 বছরের টিনা আবার নতুন করে বিয়ের পিড়িতে বসতেছে এবং একসাথে তার প্রিয়তম মানুষের হাত ধরে বকুল ফুল কুড়াচ্ছে। ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
2: এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনাদের রাতটা ভালোভাবে কেটেছে। আবার চলে আসবো বৃহস্পতিবার নতুন কোন গল্প, নতুন কোন মানুষের জীবনের গল্প নিয়ে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করতে চান, যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আমাদের এই প্রোগ্রামে আপনারা আসতে চান। তো পিঙ্কি গুরু এবং আজকের গেস্ট টিনা আপু, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা ফেমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সমুদ্রটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।
5: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
5: সবার সাথে।